রেডিও বাংলা ডট কম এ আজকে 766 কথা বলছি এবং নাগাল্যান্ড নিয়ে কথা বলবো, বলা হয়নি, আর ত্রিপুরা নিয়েও কথা বলা হয়নি। ত্রিপুরা আমরা সবাই মোটামুটি জানি, যেখানে সংস্কৃতির পীঠস্থান বলা হয় ত্রিপুরা, এবং সব বয়সের পর্যটকদের কাছে কিন্তু দারুণ আকর্ষণীয়। এখানে আপনি যেতে পারেন প্রাচীন স্থাপত্য দেখতে, আবার এখানকার প্রধান শিল্পগুলোর মধ্যে হস্তশিল্প রয়েছে, কারুশিল্প রয়েছে, সেগুলো দেখতে পাবেন, পাহাড় পাবেন, তার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন তৃণভূমিও পাবেন। এবার আসি নাগাল্যান্ড। নাগাল্যান্ডে যেমন বৈচিত্র্যময় একটা সৌন্দর্য খুঁজে পাবেন, তার সাথে সাথে কিন্তু স্থানীয় বাসিন্দাদের শিল্প সংস্কৃতি এবং ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো থেকে এন্থুও পাবেন। নাগাল্যান্ডের আকর্ষণ জায়গাগুলো একটু বলে দিই। জুকো উপত্যকা, জাফু শৃঙ্গ এবং শিলই হ্রদ ছাড়াও আরও অনেক কিছু। আবার যদি আপনি এখানকার বিশ্ববিখ্যাত উৎসব হর্নবিল উৎসব দেখতে চান, তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনাকে যেতে হবে, যেখানে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটকরা এখানে দেখতে আসেন। তাহলে এই সেভেন সিস্টার্স এর সব কিছু তথ্য কিন্তু আপনার সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আড্ডাটা বলবেন, আর ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আরে ভাবি, আমাদের আড্ডা জমে ওঠে প্রতিদিন সোম থেকে শুক্র। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। প্রায় 250,000 বন্ধুরা একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি রেডিও বাংলা নেট ডট কমকে সঙ্গে করে। তো আজও সেরকম আরেকটা দিন, আরেকটা এক ঘন্টার আড্ডা জারি আছে আপনাদের সঙ্গে। এবং আজকের আড্ডাটা আর একটু স্পেশাল, কারণ মা বোনেদের জন্য আজকের এই আড্ডাটা ভীষণ স্পেশাল। এই কারণে আড্ডা বেনারসি শাড়ি দিয়ে। হ্যাঁ, বিয়ের ঠিক মুহূর্তেই বেনারসি শাড়ির কথা আমাদের মনে পড়েছে, আর সেই লাল টুকটুকে বা বেগুনি বা ভায়োলেট যে কোনো কারণের বলুন না কেন, বেনারসি শাড়ি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা লুকিয়ে থাকে। এবং সেই ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে আমাদের মা কাকিমা দিদি বোন এদেরকে কেন্দ্র করে। আর সেই বেনারসি বিয়ের পর আবার কবে পরা হবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ একটা কীরকম কীরকম ব্যাপার থাকে, এবং কবে পরা হবে সেটাকে মাথায় রাখাটা খুব কঠিন। বিয়ের সময় তো খুব খটা করে কিনে ফেলা হলো এবং পরাও হলো, এবং আলটিমেটলি বিয়ের শেষে সেই বেনারসিটা যত্ন করে আলমারির মধ্যে, কিন্তু তারপর সেটার আর কি পরবর্তীতে যে যত্নের প্রয়োজন হয় সেটা কি করা হয়? আমার মনে হয় কোনো বাড়িতেই সেটা হয় না, কারণ এইভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চুপচাপ শান্ত মনে সে বসে থাকে। আজকের এই এক ঘন্টার আড্ডায় বলবো সেই বেনারসিকে কী করে যত্নে রাখা যায়। তাই আপনার স্বাদের বেনারসিকে ভালো রাখতে দরকার বাড়তি যত্নের, আর সেই বাড়তি যত্নটা পাবেন তখনই যখন আপনি সেটাকে গুরুত্ব দেবেন। অবশ্যই দেবেন এবং দেনও, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আজকে চটজলদি সেভাবেই বলে দেবো। তাই এখন আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে সঙ্গে থাকুন। আর এই শো শেষের পর আপনার নিজের আলমারি থেকে নিজের বেনারসিটা বার করে সেইভাবেই যত্নে নিশ্চয়ই রাখবেন। ফিরে আসছি কয়েকটি গানের পর, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরালাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা বেনারসি শাড়ির যত্ন নিয়ে। তো বেনারসি কথা মনে পড়লেই বেনারসের কথা ভীষণ মনে পড়ে যায়। এমন কোনো মানুষ নেই যিনি বেনারস ঘুরতে গেছেন বা বারাণসী ঘুরতে গেছেন সেখান থেকে একটা অন্তত বেনারসি শাড়ি কিনে আনেননি, সবাই আছেন। এবং বেনারসি যে ব্যাপারটা সেটা কিন্তু বেনারসের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা একটা অন্যরকম ভালো লাগার জায়গা। বেনারসি পান আর হচ্ছে বেনারসি শাড়ি। প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একসঙ্গে না রেখে আলাদা রাখতে হবে, এমনকি দুটো বেনারসির পরপর রাখবেন না, এতে কিন্তু বেনারসি সিল্কের উপর ঘষা লাগে, ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে লন্ড্রিতে পাঠিয়ে দেবেন, এবং বাড়িতে ব্যবহৃত ডিটারজেন্ট শাড়ি কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে, এটা মাথায় রাখবেন। তো আমাদের আড্ডা জারি থাকবে, আরও অনেক কিছু বলবো বেনারসি শাড়ি সম্পর্কে, তাই এখন অপেক্ষা করছে কয়েকটা গান শুনুন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। কথা চলছে বেনারসি শাড়ি নিয়ে। তো দোকানে গেলে দেখবেন শাড়ি শাড়ি বেনারসি শাড়ি পরপর রাখা আছে, প্রত্যেকটাই কিন্তু সুতির কাপড়ে মোড়া। কি ব্যাপার, বেনারসি শাড়ির এটাই কি সঠিক উপায়? বাড়িতে সাদা সুতির কাপড় নিশ্চয়ই আছে, সেই কাপড় কেটে প্রথমে মুড়ে রাখুন বেনারসিকে। কাপড়ে মুড়ে রাখার সময় শাড়িগুলোকে সঠিকভাবে ভাঁজ করুন, এবং ভাঁজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেনারসিটা জরির কাজটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম যে ব্যাপারটা, যে কোশ্চেন মার্ক করলাম যে বেনারসি রাখার সঠিক উপায় কি এভাবেই সাদা সুতির কাপড়ে মোড়া? হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, ভাঁজ ঠিক না হলে কিন্তু বেনারসিতে জরির কাজটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। তাই তিনটে ব্যাপার কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেল, এক এটা, দুই হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে কীভাবে, বাড়িতে নয় একদম লন্ড্রিতে, আর হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একদম রাখা চলবে না, মারামারি লাগিয়ে দেবে। তাই মাথায় রাখবেন কীভাবে বেনারসি শাড়িকে এইভাবে যত্ন করলে কিন্তু ঠিকঠাক থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন, আর অ্যাড্রেস হচ্ছে আজকে গান মুসাফিরে বেনারসি শাড়ির যত্ন নিয়ে। আসলে পুরনো বেনারসি মাঝে মাঝেই আলমারি থেকে কিন্তু বের করে ছায়ায় মেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শাড়িতে সরাসরি যেন রোদটা না লাগে। বেশি রোদে বেনারসি সিল্কের কিন্তু ক্ষতি হয় এবং এর ফলে শাড়ির রঙটা হালকা হয়ে যেতে পারে। শুধুমাত্র বেনারসি শাড়ি কেন, যে কোনো জামা কাপড় যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাখতে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তার অরিজিনাল রঙটা কিন্তু ফেড হতে থাকবে। আর এতে কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড়টার ক্ষতি হতে থাকছে। তাই বেনারসিকে রাখতে গেলে ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমরা ফিরবো, কোথাও যাবেন না, সঙ্গে

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেলাম। আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, আমরা আড্ডা দিচ্ছি, বেনারসি শাড়িকে ঠিকঠাক রাখা কীভাবে চায় এবং কীভাবে যত্নে, পরম যত্নে বেনারসি শাড়ি মাসের পর মাস, বছরের পর বছর যত্নে থাকে, ভালো থাকে। তো অনেকে আলমারির হ্যাঙ্গারে শাড়ি টাঙিয়ে রাখে। আপনার স্বাদের শাড়ির প্রতি এই ধরনের অবিচার কিন্তু কখনও করবেন না, কারণ মানে এতে কিন্তু শাড়িতে হ্যাঙ্গারের যে দাগ একটা থাকে সেটা কিন্তু পড়ে যেতে পারে। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার, ফেব্রিকে টান পড়ে, মানে বলি যেটা সেটা হচ্ছে শাড়ির ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার দরকার হলে সুতির কাপড় শাড়ির উপর রেখে তবেই কিন্তু ইস্ত্রি করুন। শুধুমাত্র টুক করে শাড়িটাকে রেখে দিলাম আর তারপর ওই আয়রন দিয়ে একটুখানি ঘষে ব্যাপারটাকে তৈরি করে নিলাম, তা কিন্তু নয়। যত্ন মানে প্রপার যত্ন করতে হবে, সেটাই সঠিক, সেটাই বেনারসি শাড়ির ভালো রাখার সঠিক পদ্ধতি। তো আপনার স্বপ্নের দিনগুলির সঙ্গে আষ্টেপৃষ্টে কিন্তু জড়িয়ে থাকে বেনারসি শাড়ি। একটু যত্ন আর তিন মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকবে আজীবন। আসলে সেই বিয়েতে প্রথম কেনা হয়েছিল, পরা হয়েছিল, তারপর আর সেইভাবে যত্ন আত্তি করা হয় না। আজ এই শোয়ের পর অবশ্যই তাকে বার করুন পরম যত্নে, এবং যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে আবার ব্যবহার করুন। দেখবেন বেনারসি শাড়ির সঙ্গে আপনার মনটাও কীরকম পাল্টে গেছে, মনে হবে যেন এই তো দুদিন আগে বিয়েটা হলো, অথচ বিয়ে হয়েছে আপনার 30 বছর হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, নিজের প্রিয় জিনিসগুলোকে পরম যত্নে রাখতে হবে বছরের পর বছর। আর এভাবেই শাড়ির মুখে যেন হাসি ফুটে, আর সেই হাসির ঝিলিক আপনার মনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক বেনারসি শাড়ি, ভালো থাকুক স্মৃতির মুহূর্তগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, radiobanglanet.com।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক, প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে, বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরো কয়েকটা গানের পরে। ফিরছি আরো কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি। তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন, এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ এবং দেখতে দেখতে এই সপ্তাহটা প্রায় শেষ। স্যাটারডে সানডে উইকেন্ড কাটান, আবার আসছি সোমবারে আপনার সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

মাগারে। কিরে থামলি কেন, বাজা। গামাপা মাগারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরানো মাত্রই একেবারে আলো ঝলমলে একটা সকাল এসে ধরা দিল। মনটা কেমন আনন্দে ভরে যায় বলুন তো, সত্যি ভীষণ ভীষণ মজা হয় এইরকম একটা সকাল দেখতে পেলে। আর তখনই গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No.
8: Oi, hear that? It's water and cans.
9: And fix those drips and drops.
10: And take shorter showers, yeah?
11: Because when we work together, it all adds up.
12: So come on, you lot. Search Let's Save Water.
13: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
14: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
15: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
13: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

চাঁদ সামলে রাখো জোছনাকে, জোৎস্না বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্না লোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নিই চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেইরকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এইরকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এইরকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলুন শুনে নি আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। আমাদের জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবে গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055. We'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
9: So come on, you lot. Search Let's Save Water.
10: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
6: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
7: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
5: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: Participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

এবং তুমি অপরাজিত। আগে হ্যাঁ, তুমি অপরাজিত। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, না আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা শুরু হতে চলেছে আজকে এরকম কয়েকজনকে নিয়ে যারা কিনা সত্যি অপরাজিত। তারা কিন্তু আমাদের আশেপাশেই রয়েছেন, তাদের মধ্যে এত লড়াই, এত জীবন সংগ্রাম রয়েছে যে সেখানে হাল ছেড়ে দেওয়াটাই হয়তো সব থেকে ইজি একটা অপশান হতো, কিন্তু তারা কিন্তু হাল ছাড়েননি, তারা লড়ে গিয়েছেন এবং আলটিমেটলি তারা জীবনযুদ্ধে জয়ী হয়েছেন, তারা হয়ে রয়েছেন অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজন অপরাজিত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গায়ে ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় হো তবু সে সময় ঘড়ি।

প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করবো সেই হচ্ছে আমার এক বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধু। বুঝলেন, ছোটবেলায় খুব ভালো ফুটবল খেলতো, এবং এতটাই ভালো ফুটবল খেলতো যে তার আমাদের ন্যাশনাল টিমে পর্যন্ত জায়গা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তার মাঝখানেই হঠাৎ ঘটে যায় একটা বিরাট ভাগ্য বিপর্যয়। সে ফিরছিল ট্রেনে করে, ভিড় ট্রেন ছিল, এবং চলন্ত ট্রেন থেকে পা ফসকে পড়ে যায় ট্রেনের নিচে। প্রায় 52 দিন সে কোমায় ছিল। তারপরে যখন কোমা থেকে ব্যাক করে ফিরে আসলো, প্রায় 2 বছর ঠিক করে দাঁড়াতেও পারেনি, কিন্তু তথাপি সে কিন্তু জীবন সংগ্রামটা ছেড়ে দেয়নি। আলটিমেটলি জীবন সংগ্রাম লড়াই চালাতে চালাতে চালাতে চালাতে এখন সে মাঠে ফিরেছে। হ্যাঁ, হয়তো আগের মতো অত ভালো খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে ওর যেরকম স্পিরিট, ও আবার সেই দক্ষতা অ্যাচিভ করে ফেলবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অপরাজিত ব্যক্তির কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের এফ্রান্তে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন, ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি যে আমাদের চারপাশে কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন যারা কিনা সত্যি অপরাজিত। তার মধ্যে অন্যতম একজনকে আমি চিনি, সেই ভদ্রলোক পেশায় ট্যাক্সি ড্রাইভার, কিন্তু এটুকু বললে তার কর্মকাণ্ডকে কিন্তু কোনো মতেই জাস্টিফাই করা হবে না। সে ভদ্রলোক খুব ছোট বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিলেন, অত্যন্ত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি চান নিজে তার মতন কষ্ট আর কোনো বাচ্চা করে। সেই জন্য তার স্বল্প সঞ্চয় দিয়ে তিনি তিলে তিলে তৈরি করেছেন একটি অনাথ আশ্রম। এবং আপনি যখন কোনো ভালো কাজ করতে শুরু করবেন, দেখবেন চারপাশ থেকে অনেক মানুষ এগিয়ে আসে সাহায্য করার জন্য। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, বর্তমানে সেই অনাথ আশ্রমে আবাসিকের সংখ্যা 100 ছাড়িয়েছে। এবং এই ভদ্রলোককে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, ইনিও একজন অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকম অপরাজিত মানুষজনদের নিয়েই আড্ডাটা জারি থাকবে, আর সেটাই জারি আছে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

এক ভদ্রলোক যিনি কিনা শুধুমাত্র গানকে সম্বল করেই বেঁচেছিলেন। শুধু সাধারণ গান নয়, সেই গানের মধ্যে ছিল গুরুদেবের ছোঁয়া। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট অসাধারণ সমস্ত রবীন্দ্রসঙ্গীত তার কণ্ঠে, তার উদাত্ত কণ্ঠে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছিল গোটা বাঙালি সমাজ। কিন্তু তার ওপরে নেমে আসে বারবার বিভিন্ন ধরনের বয়কট থেকে আরম্ভ করে ব্যান পর্যন্ত এই সমস্ত খাড়া। কিন্তু তথাপি তিনি কিন্তু হেরে যাননি, তিনি তার মতন করে লড়াইটা চালিয়ে গেছেন এবং এখনও পর্যন্ত সমগ্র বাঙালি সঙ্গীতপ্রেমী মানুষের কাছে তিনি অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি হলেন দেবব্রত বিশ্বাস বা জর্জ বিশ্বাস। উনিও অবশ্যই একজন অপরাজিত ব্যক্তিত্ব। তো রেডিও বাংলানে .com-এ আজকে ওনার জন্মদিনে আমি গোটা রেডিও বাংলানে .com পরিবারের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আর ওনার মতো একজন অপরিচিত ব্যক্তিত্বের জন্মদিনে আমি গৌরব শেয়ার করছি আপনাদের সঙ্গে আরও কিছু মানুষজনের কথা, যারা কিনা সত্যি অপরাজিত। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

মেয়েটির বয়স তখন খুবই কম, সবেমাত্র সে মাধ্যমিক দিয়েছে। সেই 16 বছর বয়সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। তথাপি সে কিছু বছর পড়াশোনাও চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শ্বশুর বাড়িতে থেকে। আলটিমেটলি সে HST পাশ করে। ক্লাস 12-এর পরে তার ওপরে শুরু হয় বরপণের জন্য নির্যাতন। ইন দ্য মিনটাইম তারও একটি কন্যা সন্তান হয়। তারপরে অত্যাচার আরও বেড়ে যায়, এতটাই বেড়ে যায় যে তাকে সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসতে হয়। তারপর শুরু হয় নিরন্তর সংগ্রাম। আলটিমেটলি HS পাস করার 17 বছর পরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসে সেই মেয়েটি ক্র্যাক করে মেডিকেল, এবং বর্তমানে তিনি একজন স্বনামধন্য ডক্টর। এবং তার কথা শুনলে, তার কথা জেনে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এরাই তো আসল অপরাজিত মানুষ। তো রেডিও বাংলানাইট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে, জমেছিল অপরাজিত মানুষজনদের নিয়ে। আমাদের চারপাশে এরকম অনেক মানুষজন আছেন যাদের কি না দেখলেই মনে হয় যে এরাই হচ্ছেন আসল অপরাজিত। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এরকম আরও অনেক অপরাজিত মানুষ আছেন আমাদের চারপাশে। তো সেরকমই আরও কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব আগামীকাল আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। আর আরেকটা জিনিসও আছে, যেটা হচ্ছে অসমাপ্ত একটা আড্ডা রয়ে গেছে। কালকে আমরা বলছিলাম সেভেন সিস্টার্স নিয়ে কথা, অর্থাৎ সাতটা সৌন্দর্যে ভরা বন এবং সেখানে আমরা ঘুরতে যেতে পারি। আর সেই তালিকাটায় সাতজনের নামও আমি বলেছিলাম। এবার সেই তালিকার মধ্যে শুধুমাত্র মণিপুরের কথাই বলেছি, কিন্তু অন্যান্য বনের সৌন্দর্যের বর্ণনাও তো দিতে হবে, তাই জন্য আড্ডায় আজকে থাকতেই হবে এবং আপনাকে চাই সেই শক্তি আড্ডায়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: that's a love.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
8: Because when we work together, it all adds up.
9: So come on, you lot. Search Let's Save Water.
10: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

রাজ্যের কথা বললাম, সেই রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মিজোরাম। মায়ানমার, বাংলাদেশ, অসম, মণিপুর এবং ত্রিপুরা দিয়ে ঘেরা এই যে মিজোরাম, যে ছোট্ট রাজ্যটি, সেখানে গেলে আপনি সুন্দর পাহাড় অর্থাৎ সবুজে ঘেরা পাহাড় দেখতে পাবেন এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়াটারফল আছে। আর সব থেকে বড় কথা, এই যে ভৌগোলিক অবস্থানটা অর্থাৎ চারিদিক বিভিন্ন রাজ্য দিয়ে ঘেরা, তাই জন্য এরাও কিন্তু একটা ঘুরতে আসার মূল আকর্ষণ। আর অবশ্যই এখানের আবহাওয়াটাও কিন্তু মনোরম থাকে, তাই বছরের যে কোনো সময় আপনি এই মিজোরামে ঘুরে বেরিয়ে আসতেই পারে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

বাংলানিউজ.com এ আজকে ঘুরতে চাও আর একটা দুর্দান্ত একটা না একাধিক দুর্দান্ত ডেস্টিনেশনের কথা বলছি এবং তার মধ্যে থেকে বলে দিয়েছি দুটো বন রাজ্যের কথা, রইল পড়ে অসমের কথা। অসমের কথা আমরা সবাই জানি, উত্তর পূর্ব ভারতের অন্যতম সেরা সুন্দরী এবং পশ্চিমবাংলার বলা যেতে পারে প্রতিবেশী রাজ্য। আর তার সাথে সাথে এখানে রয়েছে অনেক হিস্টোরিক্যাল প্লেস, মানে যেখানে হিস্ট্রি এবং মাইথোলজিক্যাল ব্যাপার একসাথে ঘটে। এখানে রয়েছে রাজকীয় ব্রহ্মপুত্র নদ এবং তার সাথে সাথে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং তার সাথে সাথে রয়েছে এক শিংওয়ালা গন্ডার, যেটা এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানেই দেখতে পাওয়া যায়। তাছাড়াও আপনি কামাখ্যা মন্দির, মায়াংগ্রাম, আজুলি দ্বীপ, তারপরে হচ্ছে উমানন্দ, ওই যে বললাম কামাখ্যার মতো একটা রিলিজিয়াস জায়গা যেখানে মাইথোলজিক্যাল প্রচুর গল্প আপনি শুনতে পারবেন এবং তার সাথে সাথে হিস্ট্রিও কিন্তু রয়েছে। আর সব থেকে আমার মনে হয় এই সাতটি রাজ্যের মধ্যে বা সাতটি বনের মধ্যে সবচেয়ে আমার খুব পার্সোনালি ফেভারিট হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলবো কারণ এটা আমি নিজে ঘুরে এসেছি।

রেডিও বাংলানি ডট কম এ রুবিনা আছি আপনার সঙ্গে, এবং যেটা বলছিলাম অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলবো। অরুণাচল প্রদেশের আমি যখন ঘুরতে গেছিলাম তখন আমরা 11-12 পড়তাম, একটা সংস্থা থেকে ঘুরতে গেছিলাম, আর প্রথমবার আমার জীবনে পাহাড় দেখা। আর এইখানকার পাহাড়, নদী, উপত্যকা এতটাই সুন্দর যে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে দেখবেন। এবং এমন একটা জায়গায় আমরা ছিলাম, ওটা অবশ্যই ভ্যালি, এবং যখন পৌঁছালাম সেখানে মনে হলো যেন পাহাড় ছুতে আসছে বা আমাদেরকে ঘিরে রয়েছে পাহাড়। এত অপূর্ব অরুণাচল প্রদেশ, আমার মনে হয় সেই জন্যই কিন্তু মানুষ এখানে বারবার আসে। তাছাড়াও কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, ট্রেকিং রয়েছে, অ্যাঙ্গলিং রয়েছে, বোটিং, রাফটিং সব কিছু। এবং তার সাথে সাথে আমরা জানি অরুণাচল প্রদেশ বহি হিমালয় এবং পাটওয়ে রেঞ্জের অংশ, এই জন্য এখানে বন্য প্রাণী, উপত্যকা, নদী, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য, যেটা বারবার বলতে ইচ্ছা করছে, সেখানে ভীষণভাবে ডাইভার্সিটি দেখা যায়। এবং তারপরে চলে আসি আমাদের আরও একটা রাজ্যের কথা, যার নাম মেঘালয়। অর্থাৎ মেঘালয়, এই যে সংস্কৃত ভাষায় যদি মেঘালয় শব্দের অর্থ খুঁজি, তার মানে হচ্ছে মেঘের বাড়ি। তার মানে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে ভেসে থাকা মেঘের মধ্যে নিজেকে আপনি খুঁজে পাবেন, তার সাথে সাথে পাবেন গভীর সবুজ উপত্যকা এবং বিশ্বের সব স্বচ্ছ জলের নদী। আর তার সাথে সাথে মেঘালয় গেলে আমরা জানি যে ডাউকি নদী, চেরাপুঞ্জি, তারপরে বিভিন্ন গুহা, তারপরে দোতলা প্রাকৃতিক সেতু সহ আরো অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন। আর যদি সত্যি আপনার মনে হয় যে এই জায়গাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই মানে এই যে বছরের মধ্যে আপনাকে বেছে নিতে হবে হচ্ছে বৃষ্টি। কারণ আমার মনে হয় যে মেঘালয়ের বৃষ্টিতে ঘুরতে গেলে হয়তো একটু প্রবলেম ফেস হবে, কিন্তু এত সুন্দর ওখানকার রেনি সিজনটা, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, অসাধারণ, সেই সময়টা বাঁচতে পারেন।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বাংলানিউজ.কম এ আজকে 766 নিয়ে কথা বলছি এবং নাগাল্যান্ড নিয়ে কথা বলবো, বলা হয়নি, আর ত্রিপুরা নিয়েও কথা বলা হয়নি। ত্রিপুরা আমরা সবাই মোটামুটি জানি, যেখানে সংস্কৃতির পীঠস্থান বলা হয় ত্রিপুরা, এবং সব বয়সের পর্যটকদের কাছে কিন্তু দারুণ আকর্ষণীয়। এখানে আপনি যেতে পারেন প্রাচীন স্থাপত্য দেখতে। আবার এখানকার প্রধান শিল্পগুলোর মধ্যে হস্তশিল্প রয়েছে, কারুশিল্পও রয়েছে, সেগুলো দেখতে পাবেন, পাহাড় পাবেন, তার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন তৃণভূমিও পাবেন। এবার আসি নাগাল্যান্ড। নাগাল্যান্ডে যেমন বৈচিত্র্যময় একটা সৌন্দর্য খুঁজে পাবেন, তার সাথে সাথে কিন্তু স্থানীয় বাসিন্দাদের শিল্প সংস্কৃতি এবং ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো থেকে এন্থুও পাবেন। নাগাল্যান্ডের আকর্ষণ জায়গাগুলো একটু বলে দিই। জুকো উপত্যকা, জাফু শৃঙ্গ এবং শিলৈ হ্রদ ছাড়াও আরো অনেক কিছু। আবার যদি আপনি এখানকার বিশ্ববিখ্যাত উৎসব হর্নবিল উৎসব দেখতে চান, তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনাকে যেতে হবে, যেখানে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটকরা এখানে দেখতে আসেন। তাহলে এই সেভেন সিস্টার্স এর সবকিছু তথ্য কিন্তু আপনার সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আড্ডাটা বলবেন, আর ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আরে ভাবি, আমাদের আড্ডা জমে ওঠে প্রতিদিন সোম থেকে শুক্র। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। প্রায় 250,000 বন্ধুরা একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি রেডিও বাংলা নেট ডট কমকে সঙ্গে করে। তো আজও সেরকম আরেকটা দিন, আরেকটা এক ঘন্টার আড্ডা জারি আছে আপনাদের সঙ্গে। এবং আজকের আড্ডাটা আর একটু স্পেশাল, কারণ মা বোনেদের জন্য আজকের এই আড্ডাটা ভীষণ স্পেশাল। এই কারণে আড্ডা বেনারসি শাড়ি দিয়ে। হ্যাঁ, বিয়ের ঠিক মুহূর্তেই বেনারসি শাড়ির কথা আমাদের মনে পড়েছে, আর সেই লাল টুকটুকে বা বেগুনি বা ভায়োলেট যে কোনো কারণের বলুন না কেন, বেনারসি শাড়ি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা লুকিয়ে থাকে। এবং সেই ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে আমাদের মা কাকিমা দিদি বোন এদেরকে কেন্দ্র করে। আর সেই বেনারসি বিয়ের পর আবার কবে পরা হবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ একটা কীরকম কীরকম ব্যাপার থাকে, এবং কবে পরা হবে সেটাকে মাথায় রাখাটা খুব কঠিন। বিয়ের সময় তো খুব ঘটা করে কিনে ফেলা হলো এবং পরাও হলো, এবং আলটিমেটলি বিয়ের শেষে সেই বেনারসিটা যত্ন করে আলমারির মধ্যে, কিন্তু তারপর সেটার আর কি পরবর্তীতে যে যত্নের প্রয়োজন হয় সেটা কি করা হয়? আমার মনে হয় কোনো বাড়িতেই সেটা হয় না, কারণ এইভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চুপচাপ শান্ত মনে সে বসে থাকে। আজকের এই এক ঘন্টার আড্ডায় বলবো সেই বেনারসিকে কী করে যত্নে রাখা যায়। তাই আপনার স্বাদের বেনারসিকে ভালো রাখতে দরকার বাড়তি যত্নের, আর সেই বাড়তি যত্নটা পাবেন তখনই যখন আপনি সেটাকে গুরুত্ব দেবেন। অবশ্যই দেবেন এবং দেনও, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আজকে চটজলদি সেভাবেই বলে দেবো। তাই এখন আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে সঙ্গে থাকুন। আর এই শো শেষের পর আপনার নিজের আলমারি থেকে নিজের বেনারসিটা বার করে সেইভাবেই যত্নে নিশ্চয়ই রাখবেন। ফিরে আসছি কয়েকটি গানের পর, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরালাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা বেনারসি শাড়ির যত্ন নিয়ে। তো বেনারসি কথা মনে পড়লেই বেনারসের কথা ভীষণ মনে পড়ে যায়। এমন কোনো মানুষ নেই যিনি বেনারস ঘুরতে গেছেন বা বারাণসী ঘুরতে গেছেন সেখান থেকে একটা অন্তত বেনারসি শাড়ি কিনে আনেননি, সবাই আছেন। এবং বেনারসি যে ব্যাপারটা সেটা কিন্তু বেনারসের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা একটা অন্যরকম ভালো লাগার জায়গা। বেনারসি পান আর হচ্ছে বেনারসি শাড়ি। প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একসঙ্গে না রেখে আলাদা রাখতে হবে, এমনকি দুটো বেনারসির পরপর রাখবেন না, এতে কিন্তু বেনারসি সিল্কের উপর ঘষা লাগে, ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। কথা চলছে বেনারসি শাড়ি নিয়ে। তো দোকানে গেলে দেখবেন শাড়ি শাড়ি বেনারসি শাড়ি পরপর রাখা আছে, প্রত্যেকটাই কিন্তু সুতির কাপড়ে মোড়া। কি ব্যাপার, বেনারসি শাড়ির এটাই কি সঠিক উপায়? বাড়িতে সাদা সুতির কাপড় নিশ্চয়ই আছে, সেই কাপড় কেটে প্রথমে মুড়ে রাখুন বেনারসিকে। কাপড়ে মুড়ে রাখার সময় শাড়িগুলোকে সঠিকভাবে ভাঁজ করুন, এবং ভাঁজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেনারসিতে জরির কাজটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম যে ব্যাপারটা, যে কোশ্চেন মার্ক করলাম যে বেনারসি রাখার সঠিক উপায় কি এভাবেই সাদা সুতির কাপড়ে মোড়া? হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, ভাঁজ ঠিক না হলে কিন্তু বেনারসিতে জরির কাজটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। তাই তিনটে ব্যাপার কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেল, এক এটা, দুই হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে কীভাবে, বাড়িতে নয় একদম লন্ড্রিতে, আর হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একদম রাখা চলবে না, মারামারি লাগিয়ে দেবে। তাই মাথায় রাখবেন কীভাবে বেনারসি শাড়িকে এইভাবে যত্ন করলে কিন্তু ঠিকঠাক থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। This is

তুইকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, আর এটা হচ্ছে আজকে গান মুসাফিরে বেনারসি শাড়ির যত্ন নিয়ে। আসলে পুরনো বেনারসি মাঝে মাঝেই আলমারি থেকে কিন্তু বের করে ছায়ায় মেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শাড়িতে সরাসরি যেন রোদটা না লাগে। বেশি রোদে বেনারসি সিল্কের কিন্তু ক্ষতি হয় এবং এর ফলে শাড়ির রঙটা হালকা হয়ে যেতে পারে। শুধুমাত্র বেনারসি শাড়ি কেন, যে কোনো জামা কাপড় যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাখতে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তার অরিজিনাল রঙটা কিন্তু ফেড হতে থাকবে। আর এতে কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড়টার ক্ষতি হতে থাকছে। তাই বেনারসিকে রাখতে গেলে ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমরা ফিরবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেলাম। আমরা শুনলাম কয়েকটি অসাধারণ গান, আমরা আড্ডা দিচ্ছি বেনারসি শাড়িকে ঠিকঠাক রাখা কীভাবে চায় এবং কীভাবে যত্নে, পরম যত্নে বেনারসি শাড়ি মাসের পর মাস, বছরের পর বছর যত্নে থাকে, ভালো থাকে। তো অনেকে আলমারির হ্যাঙ্গারে শাড়ি টাঙিয়ে রাখে। আপনার স্বাদের শাড়ির প্রতি এই ধরনের অবিচার কিন্তু কখনো করবেন না, কারণ মানে এতে কিন্তু শাড়িতে হ্যাঙ্গারের যে দাগ একটা থাকে সেটা কিন্তু পড়ে যেতে পারে। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার, ফেব্রিকে টান পড়ে, মানে বলি যেটা সেটা হচ্ছে শাড়ির ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার দরকার হলে সুতির কাপড় শাড়ির উপর রেখে তবেই কিন্তু ইস্ত্রি করুন। শুধুমাত্র টুক করে শাড়িটাকে রেখে দিলাম আর তারপর ওই আয়রন দিয়ে একটুখানি ঘষে ব্যাপারটাকে তৈরি করে নিলাম, তা কিন্তু নয়। যত্ন মানে প্রপার যত্ন করতে হবে, সেটাই সঠিক, সেটাই বেনারসি শাড়ির ভালো রাখার সঠিক পদ্ধতি। তো আপনার স্বপ্নের দিনগুলির সঙ্গে আষ্টেপৃষ্টে কিন্তু জড়িয়ে থাকে বেনারসি শাড়ি। একটু যত্ন আর তিন মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকবে আজীবন। আসলে সেই বিয়েতে প্রথম কেনা হয়েছিল, পরা হয়েছিল, তারপর আর সেইভাবে যত্ন আত্তি করা হয় না। আজ এই শোয়ের পর অবশ্যই তাকে বার করুন পরম যত্নে, এবং যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে আবার ব্যবহার করুন। দেখবেন বেনারসি শাড়ির সঙ্গে আপনার মনটাও কীরকম পাল্টে গেছে, মনে হবে যেন এই তো দুদিন আগে বিয়েটা হলো, অথচ বিয়ে হয়েছে আপনার 30 বছর হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, নিজের প্রিয় জিনিসগুলোকে পরম যত্নে রাখতে হবে বছরের পর বছর। আর এভাবেই শাড়ির মুখে যেন হাসি ফুটে, আর সেই হাসির ঝিলিক আপনার মনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক বেনারসি শাড়ি, ভালো থাকুক স্মৃতির মুহূর্তগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, radiobanglanet.com।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে, বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: কি তোমারও মনে হয় কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরো কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি। তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যি আগলে রাখুন, এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571২। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ এবং দেখতে দেখতে এই সপ্তাহটা প্রায় শেষ। স্যাটারডে সানডে উইকেন্ড কাটান, আবার আসছি সোমবারে আপনার সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা, কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।

মাগারে। কিরে থামলি কেন, বাজা। গামাপা মাগারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরানো মাত্রই একেবারে আলো ঝলমলে একটা সকাল এসে ধরা দিল। মনটা কেমন আনন্দে ভরে যায় বলুন তো। সত্যি ভীষণ ভীষণ মজা হয় এইরকম একটা সকাল দেখতে পেলে। আর তখনই গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা, সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নির্দেশ।

0: grassroots initiatives like the Woodcombe Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
3: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
12: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
13: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
11: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

চাঁদ সামলে রাখো জোছনাকে, জোৎস্না বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা, আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি। আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্না লোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নিই চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেই রকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এই রকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এই রকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলুন শুনে নি আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। আমাদের জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবেই গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055? We'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, Sheila, it's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot, search Let's Save Water.
11: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা। হারিয়ে

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি।

0: চলছে আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: Participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

জীবন মানে ঠিক কি বলুন তো? আমার কিন্তু মনে হয় যে জীবন মানে হলো লড়াই। জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হয়। কিন্তু তার মধ্যে কয়েকজন মানুষ এরকমও আছে যাদেরকে দেখলে মনে হয় যে তাদের শিরদাঁড়াটা পুরোপুরি সোজা, তারা অপরাজিত। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে এরকমই কয়েকজন মানুষকে নিয়ে যারা কিনা অপরাজিত। দেখুন, অপরাজিত মানুষজনদের কথা বললে বিভিন্ন মনীষীর নাম তো চলে আসেই, কিন্তু আমি কিন্তু সেরকম মনীষীদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি না। তার কারণ তাদের কর্মকাণ্ড, তাদের অপরাজিত জীবনযাত্রা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমাদের চারপাশে এরকম কিছু মানুষ আছেন যাদের কথা হয়তো সবাই জানেন না, কিন্তু তারাও তাদের মতো করে অপরাজিত। তো সেরকমই কিছু অপরাজিত মানুষজনের কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করতে থাকবো, কিন্তু সবই থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7

কয়েকদিন আগেই একটি ছেলের জন্মদিনে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যে এটি তার সেকেন্ড বার্থডে। কেন জানেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজন মানুষকে নিয়ে যাদেরকে দেখে আমার অপরাজিত মনে হয়েছে। তো তার মধ্যে এই ছেলেটি কিন্তু অন্যতম। আসলে এই ছেলেটি এক সময় যখন কলেজ ডেজে, তখন কিছু কুসঙ্গের প্রভাবে পড়ে কিছু নেশায় মত্ত হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে ড্রাগ অ্যাডিকশন কাটিয়ে সে ফিরে আসে নিজের জীবনের মূল স্রোতে। এইটুকুই নয়, বর্তমানে সে নিজের দ্বিতীয় জন্মদিন পালন করে সেই দিনটাতে, যেই দিনটাতে সে সমস্ত নেশা ত্যাগ করতে পেরেছিল। আর সে একজন লিভিং এক্সাম্পল ফর দোজ যারা এখনও পর্যন্ত ড্রাগ অ্যাডিকশানে কাবু হয়ে রয়েছে। তাদের কাছে সে গিয়ে গিয়ে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে, নিজের এক্সাম্পল শেয়ার করে, এবং সেই ছেলেটি বর্তমানে এরকম অনেক ছেলে এবং মেয়েকে সেই নেশার আসক্তি থেকে বার করে আনতে সমর্থ হয়েছে। এবং এই ছেলেটিকে নিজের চোখে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, অপরাজিত তুমি। তো রেডিও বাংলানে .com এরকমই কয়েকজন অপরাজিত মানুষের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করে চলেছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

চলমিন রশিদ ঘুম থ্রি বিএচ কে ফ্ল্যাট লো আজকাল হাম তুম রেসিদার একটা র্যাট একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

ভদ্রলোক কিন্তু হাসি মুখে গান গেয়েই চলেন, তার যতই বাধা বিপত্তি আসুক গান তিনি ছাড়বেনই না। কোন সেই ভদ্রলোক বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাদের সঙ্গে এরকম কয়েকজনের কথা শেয়ার করছি যাদেরকে দেখলে আমার মনে হয় অপরাজিত। তো তার মধ্যে আমাদের পাড়াতেই এক দাদা আছেন, তার নামটা বললাম না, কিন্তু সেই দাদা কিন্তু রিক্সা চালান এবং রিক্সা চালিয়ে শত কষ্ট শত অভাবের মধ্যেও তার মুখে হাসি লেগেই থাকে এবং তিনি সন্ধেবেলা গলা ছুড়ে গান করেন। এই গলা ছেড়ে যে গান করেন তিনি, সেটা শোনার জন্য কিন্তু আমাদের আশেপাশে পাড়ায় মোটামুটি একটু হালকা ভিড় জমে যায়, এতই অসাধারণ গায়কী এবং এতই সুন্দর তার গলা। তিনি নিজের মতো করে জীবনটা যাপন করছেন এবং তিনি এখনও হাসি মুখে লড়াই করে চলেছেন, এবং তার সেই উদাত্ত কণ্ঠে গান শুনলে মনে হয় যে ইনিও সত্যি একজন অপরাজিত ব্যক্তিত্ব। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই আমাদের চারপাশের কয়েকজন অপরাজিত মানুষকে নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছি আমি গৌরব আজকের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

খুব ছোট বয়সে চোখের জল ফেলতে ফেলতে বাচ্চা ছেলেটি গ্রাম ছেড়েছিল। তার কারণ, তার বাবা তখন ছিল না। তার বাবাকে সাপে কামড়েছিল এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আগেই তার বাবা সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। খুব ছোট বয়সে এই ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে এই প্রতিজ্ঞা করেছিল যে এই অবস্থা তিনি পাল্টে ফেলবেন, এবং তিনি কিন্তু সত্যি সফল হয়েছেন। বর্তমানে তিনি একজন প্রথিত যশা ডক্টর। নিরন্তর সংগ্রাম, অবিচ্ছিন্ন লড়াই, বুঝতেই পারছেন। এবং আলটিমেটলি যখন তিনি সাকসেসফুল হলেন, কিছুদিন আগে তার গ্রামে গিয়েছিলাম, বুঝলেন, সত্যি পুরো ব্যাপারটাই তিনি পাল্টে দিয়েছেন। তো রেডিও বাংলানেট.কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কয়েকজন অপরাজিত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এই যে ভদ্রলোক, এই প্রথিত যশা ডক্টর, তাকেও দেখে আমার একটা কথাই মনে হয়, ইনিও একজন সত্যিকারের অপরাজিত ব্যক্তিত্ব। তো এরকমই আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

দেশভাগের সেই রক্তাক্ত সময় ১৯৪৭। সে সময় পূর্ববঙ্গ থেকে স্বামীকে হারিয়ে চার সন্তানকে নিয়ে এক সাধারণ গৃহবধূ পশ্চিমবঙ্গে চলে আসলেন। শুরু হলো তার লড়াই। প্রথমে একটি চায়ের দোকান, তারপর সেখান থেকে ভাতের হোটেল, সেখান থেকে অনেক কষ্ট করে কোনো ক্রমে একটি পাটকল কেনা, তারপর সেই পাটকল থেকে আরম্ভ করে বিভিন্ন পাটকল, মানে অনেকগুলি পাটকল তিনি মালিক হলেন। তারপর তিনি তৈরি করলেন একটি বাজির কারখানা এবং সেখানে তৈরি হলো এক অসাধারণ চকলেট বোম, যেটা আমরা এখনো পর্যন্ত কিংবদন্তি করে রেখে দিয়েছি। লোকজন তাকে নিজের নাম ধরে ডাকতেন না, তাকে ডাকতেন বুড়িমা এই বলে। আশা করি বুঝতেই পাচ্ছেন কোন চকলেট বোমের কথা বলছি। আর এই বুড়িমাকে দেখে, বুড়িমার কথা জেনে আমার একটা কথাই মনে হয়েছিল, অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালকের থেকে এই আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করেছি, অর্থাৎ গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা কয়েকজন অপরাজিত ব্যক্তিত্বকে নিয়ে, আর আজকেও সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের এই দুই দিনের আড্ডা? আচ্ছা, আপনার আশেপাশেও কি এরকম কেউ আছেন যাকে দেখে আপনারও মনে হয় যে ইনিও অপরাজিত? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডে আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই বেশ কিছু কথা হাজির হয়েছে আমার সঙ্গে এবং গান নিয়েও আমি আছি। মন ভালো করার বেশ কিছু গান অবশ্যই আজকের আড্ডায় আপনাকে শোনাবো, কিন্তু তার আগে আপনাকে গেস করতে হবে যে আজকে কি নিয়ে কথা হবে। গেস করুন আর আমি ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.
8: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডায় অবশ্যই আমাদের খোলামেলা আড্ডা অনেক দিন ধরে হয়নি, সেই আড্ডাই আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আড্ডার কি ঠিক কোনো সময় হয়, কিন্তু যদি আমরা বলি বিকালবেলার আড্ডাটা তাহলে কিন্তু একটা আলাদাই বলে না যে এক্সট্রা মার্কস ফর এক্সট্রা গুড হ্যান্ডরাইটিং, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে যদি আমরা আড্ডার কোনো এক্সট্রা মার্কস দিতে পারি তাহলে অবশ্যই সেই বিকালের আড্ডার জন্য রয়েই থাকে। এবং সেই যে সন্ধিক্ষণটা, অর্থাৎ বিকেল চলে যাচ্ছে আর সন্ধে আসছে, সেই সন্ধিক্ষণে কিন্তু গোধূলি লগ্নে আড্ডাটা জমে যায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobangani.com এ গোধুলি লগ্ন নিয়ে কথা হচ্ছে, এবং গোধুলি লগ্ন বলতে কিন্তু বিয়ের কথা আসে। আমি ঠিক সেই রকম লগ্নের কথা বলছি না, আমি সময় বা ক্ষণের কথা বলছি। বিকেলবেলা মানেই আমাদের কাছে যেমন আনন্দ, বিকেলবেলা মানে একটা রেস্টের সময়, বিকেলবেলা মানে একটা ব্রেক। আমার কাছে বিকেলবেলা যখন চলে যাচ্ছে যাচ্ছে, যখন সূর্যটা অস্ত চলে গেছে, আবার গিয়েও অস্ত যায়নি, মানে চারিদিকটা আলোময়, তখনও কিন্তু সন্ধ্যার যে অন্ধকার সেটা নামেনি। আর সেই সময়টা আমার কাছে ছিল একটা সত্যি, স্কুল থেকে এসে ও নিজের সব হোমওয়ার্ক করে বন্ধুরা মিলে পাড়ায় যে খেলতে যাওয়ার আনন্দ, মাঠে ঘাটে খেলতে যাওয়ার আনন্দ, সেটা কিন্তু গোধূলি বেলাতেই আমরা করে থাকি।

0: if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গোধুলি বেলা নিয়ে কথা বলছি, এবং গোধুলি বেলা বলতে ম্যাজিক আওয়ার। কেন বলে বলুন তো ম্যাজিক আওয়ার? সত্যি ম্যাজিকের মতোই সব কিছু হয়ে যায়। এই যে গোধুলি বেলায় আকাশটা কি অপরূপ সুন্দর থাকে, যেই সময় আলোটা নিভছে নিভছে করছে, আবার আলোটা নেভে নেই, চারিদিকটায় রোদের সেই তেজটা নেই, কিন্তু সূর্যের ওই লাল আভাটা রয়ে গেছে। আর এই সময় যদি আপনি ফটো তুলতে চান, বা ফটো জেনিক আপনার ফেস হয়, বা আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সবাই ম্যাজিক আওয়ারটাকে চুজ করতেই চায়। এবং আমার মনে হয় নিজের থেকেও এই ম্যাজিক আওয়ারে নেচারের ছবি খুব ভালো ওঠে। এবং আমার মনে হয় যে গোধুলি বেলাটা না একটা লক্ষ্মী বেলা, কারণ অনেক পুরাণ মতে বা বাস্তু মতেও কিন্তু এই গোধুলি বেলাটাকে অনেকেই শুভ মনে করেন। যদি আমরা একটু গ্রামের দিকে চলে যাই, তাহলে কিন্তু এই সময় সন্ধে পড়ে যায়। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের বাড়িতে যে সন্ধে দেওয়ার বা সন্ধের যে আরতি করার প্রচলন হয়, সেটা কিন্তু এই গোধুলি বেলা থেকে

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: একদিন একদিন একদিন
2: কি কবি হবে,
3: কবি হবে,
4: কবি হবে,
5: কবি হবে,
1: এটা
6: নাটক,
7: নাটক, নটবরগুপ্ত
3: কবি না না কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলায় এই .com-এ আজকে গোধূলি বেলা নিয়ে কথা বলছি এমন একটা পার্টিকুলার ক্ষণ বা সময়, যেই সময়টায় আমরা আনন্দ করতে ভালোবাসি। আমরা এক কাপ চায়ের সাথে সাথে খোশ মেজাতে আড্ডা দিতে পছন্দ করি। আবার ধরুন কখনো কখনো আমাদের মনে হয় যে ব্যস্ততার একটা শেষ বেলা, কারণ অফিস ফেরত সব যাত্রীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এই গোধূলি বেলায়। আবার ধরুন নস্টালজিয়াগুলো ভীষণভাবে আঁকড়ে জড়িয়ে থাকে এই গোধূলি বেলায়। আমার কাছে গোধূলি বেলা বলতে না অনেক কিছু, বিশেষ করে ছোটবেলার বেশ কিছু স্মৃতি বিজড়িত গোধূলি বেলা রয়েছে আমার কাছে। কিন্তু আপনার কাছে কি, আপনার কাছে কেন স্পেশাল? আর গোধূলি বেলা বলতেই আপনাকে যদি বলা হয় ওয়ান লাইনার কিছু বলতে, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই আমি অপেক্ষায় থাকবো আপনার আনসার শোনার জন্য, আপনার প্রতিক্রিয়া শোনার জন্য, এবং তার জন্য আড্ডায় থাকতেই হবে এবং ভালোবাসতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য কান্দরিয়ার আড্ডাকে, এবং পাশে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। সৌম্যমিত্র স্ত্রী তৃপ্তি মিত্র, কন্যা শাউলি মিত্র স্বনামধন্য মঞ্চে অভিনেত্রী, এবং শাউলি মিত্রের নাট্য সংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন সৌম্যমিত্র। এবং তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হলো নবান্ন, দশচক্র, রক্তকরবী রাজা, কয়েদি পাউস ইত্যাদি। তার রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। এবং 1976 সালে নাটক ও সাহিত্যের বিশেষ অবদানের জন্য তাকে ম্যাগসেসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। আর আজ সেই দিন, আজকের এই দিনে তার প্রতি রেডিও বাংলানেট ডট কমের শ্রদ্ধাঞ্জলি। তাকে নিয়ে কিছু কথা আমরা শুনবো আরও কিছু। শুনছেন রেডিও বাংলানেট ডট কম গান মুসাফিরে আজ সৌম্যমিত্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এখন আমাদের জন্য অপেক্ষা করছে গানগুলো আমরা শুনি, তারপর ফিরে এসে আবারও তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব এগিয়ে চলবে। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আজকের এই শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে, গান মুসাফিরে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে শম্ভু মিত্র, বিশিষ্ট নাট্যকার, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো নাট্যাভিনয়ের সূত্রে চলচ্চিত্র জগতেও পা রেখেছিলেন শম্ভু মিত্র। খাজা আহমেদ আব্বাসের পরিচালনায় নির্মিত হিন্দি ছবি ধরতি কে লালের সহকারী পরিচালকও ছিলেন তিনি। অভিনয় করেছেন মানিক, শুভ বিবাহ, ৪২, কাঞ্চনরঙ্গ, পথিক, বউ ঠাকুরানির হাট। সেটা এছাড়াও অনেক চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। এবং অমিত মিত্রের সঙ্গে একদিন রাত্রে ও তার হিন্দি জাগতে রাহুর কাহিনী চিত্রনাট্য ও পরিচালনার কাজও করেছিলেন শম্ভু মিত্র। রাজ কাপুর প্রযোজিত অভিনীত জাগতে রাহু ছবিতে গ্রাফির সম্মানে ভূষিত হয়েছেন শম্ভু মিত্র। আর ভারতীয় গণনাট্য সঙ্ঘের ভাঙার পর শম্ভু মিত্র বিজন ভট্টাচার্যের মতো বিশিষ্ট বাংলা থিয়েটার ব্যক্তিত্ব 1948 সালে বৌরবি তৈরি করেন। আর একটি যৌগিক নাটক আঙ্গিকের জন্য দলটি নজরে আসে, এবং সেই যে সময়টা বৌরবির সঙ্গে একটি সংগ্রামের সময় ছিল, কারণ 1950 এবং 1958 সালের মধ্যে তারা একাধিক গুরুত্বপূর্ণ নাটক পরিচালনা করেন। 1951 সালে তারা সম্ভবত মঞ্চস্থ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায়। 1958 সালে তারা রবীন্দ্রনাথের আরেকটি সৃষ্টি রক্তকরবী মঞ্চস্থ করেন, পুতুল খেলায়, 1958, যেটি ইপসেন ডলস হাউসে রূপান্তর ছিল। তাতে বহুরূপী একটি সংবেদনশীল সমসাময়িক বিষয়ে সাহসী পদক্ষেপটি নেন। আমরা ফিরব আবারও তার কথা নিয়ে, তাই কোথাও যাবে না, জুড়ে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব।

পেলাম আবারও শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে আজকে রেডিও বাংলা নেট ডট কমে। আজ বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় সমু নৃত্যের জন্মদিন 22 আগস্ট। তো উলু খাগড়ার বিষয় ভাবনা সম্পর্কে বৌরূপীর একটা বক্তব্য আছে। উলু খাগড়া, যেটা 1950 সালে বৌরূপীর প্রথম নাট্য উৎসবে উলু খাগড়া পথিক ও ছেঁড়াতারের সঙ্গে মঞ্চস্থ হয়। উলু খাগড়া নাটকের শেষাংশ তার মঞ্চরূপে কিছুটা বদল হয়েছিল। একজন লোক যিনি এককালে খদ্দরের পলিটিক্স করতেন, কিন্তু তার লক্ষ্য ছিল গদি, এবং সেই গদি আহরণের জন্য যিনি প্রেমের ধাক্কা দিয়ে বিয়ে করেছিলেন একটি সরল মেয়েকে, যাকে তিনি সাধারণ মানুষ বলে উল্লেখ করে থাকেন। তো এবার আসি সেই কথা নিয়ে, কারণ সেই ভূতপর্ব সত্যাগ্রহী গদি আরুড়ো কর্তার বাড়ির সন্তান দুই ধরনের, এক সিনিক, ঠাট্টাবাজ। বর্তমানে এই যে ব্যাপারটা, সেটা কিন্তু কাঠামোর সমালোচক কিন্তু প্রতিপক্ষ নয়। আর দ্বিতীয় মেয়েটি, যে জানে যে সে নিজে বিরুদ্ধচারণের শক্তি রাখে না, তার আশ্রয় চাই অন্য শক্তির হাতের মধ্যে। এ তো গেল তাদের নিজেদের সমস্যা, কিন্তু তাদের মা, যে একদিন সরল বিশ্বাসে ভেবেছিল তাকে উদ্ধার করবে তার স্বামী, সেই স্বামীর হাত থেকে তাকে সেই সাধারণ লোককে উদ্ধার করবে কে? উলু খাগড়ার মধ্যে উদ্ধৃত বক্তব্যটি যথার্থই ব্যক্ত হয়েছে, এবং সাধারণ মানুষকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে লিবারেল যে ব্যাপারটা সামনে আসে, সেটা হচ্ছে ওই ডেমোস্কস্কির ধ্বজাধারী এক শ্রেণীর মানুষ, যে প্রকৃতপক্ষে ওই সাধারণ মানুষদের ওপর কর্তৃত্বের ডিরেক্টরি চালায়, তার একটি বাস্তব দৃষ্টান্ত ওই নাটকের দেবব্রত চরিত্রটি। এবং সাধারণ মানুষের মর্মান্তিক অসহায় রূপটি প্রকাশ পেয়েছে দেবব্রতর স্ত্রী করুণার ট্র্যাজিক পরিণতিতে। তো সৌম্যমিত্র রচিত এই নাটক সামাজিক বোধ যতটা জীবন্ত, নাট্যকলার শক্তিও সৌন্দর্যে ততটা সুঠাম নয়। 1944-45 তিনি তার দ্বিতীয় নাটক একটি দৃশ্য, যেটা বলবো এরপরে কী হয়েছিল, সঙ্গে থাকুন, শোনাবো, কোথাও যাবে না, ফিরে আসছি কয়েক গানের পর। আবারও আজকের এই বিশেষ একটা শ্রদ্ধাঞ্জলি বলব, এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা শুনছি শ্রদ্ধাঞ্জলি পর্ব সমুদ্রকে নিয়ে। আজ 22 আগস্ট তার জন্মদিন, আর সেই জন্মদিনেই চলছে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব। আমরা আবারও একটু এগিয়ে যাই, 1944-45 কথা একটু বললি। 1944-45 তিনি তার দ্বিতীয় নাটক একটি দৃশ্য নাটকটি রচনায় হাত দেন। নাটকটি অসম্পূর্ণ, সৌম্যমিত্রের ভাবনায় নাটকটি সম্পূর্ণ হতে আরও দুটি দৃশ্যের প্রয়োজন ছিল। তবে এই নাটকটির অসম্পূর্ণ রূপের মধ্যে এক ধরনের একটা সম্পূর্ণতা ছিল। একাঙ্ক নাটক হিসেবে একটি দৃশ্য উপস্থাপনার সুযোগ থাকায় গণনাট্য সংঘ থেকে 17ই ডিসেম্বর মিনার্ভায় গঙ্গাবত বসুর নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয় এবং খ্যাতি অর্জন করে। তো এই নাটকের প্রধান চরিত্র নগেন কিন্তু বলে, আমি বিশ্বাস করি পৃথিবী থেকে সমস্ত কিছু ভালো এখনও ধুয়ে মুছে যায়নি, অন্তত এই বিশ্বাস নিয়েই আমি চেষ্টা করব ভালো করে বাঁচার, আমি সমস্ত কিছু ভেঙে চুরমার করে ফেলব, তার উপর নিঃশেষ হয়ে নতুন সংসার করব। বাঁচতে না পারি অন্তত বাঁচার চেষ্টা করে মরব। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কতটা প্রাসঙ্গিক বুঝতে পারছেন, কতটা সমসাময়িক, তাই এই সংলাপটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সৌম্যমিত্রের ঘূর্ণি নাটকটিও মঞ্চস্থ হয়নি। নাটকটি সম্ভবত প্রথম প্রকাশিত হয়েছিল একটি লিটল ম্যাগাজিন ধারাবাহিকের, তো পরে 1965 সালে 23 সংখ্যায় বহুরূপীতে মুদ্রিত হয়, গ্রন্থকালে প্রকাশিত 1373 সালে। এই নাটকে সমাজের গ্লানি, মনুষ্যত্বের অবমানন এবং হতাশা এক অন্ধকারের ঘনায়মান পরিবেশ জাগিয়ে তোলে। তবে এ নাটকের মুখ্য চরিত্র বিকাশের মধ্যে দিয়ে সমাজ, ইতিহাস, রাজনীতির নানা জিজ্ঞাসা ও বিচার প্রকট হয়ে ওঠে। আগের দুটি নাটকে রাজনীতির এই প্রাধান্য ছিল না, কিন্তু রাজনীতির ব্যক্তি ও সংস্থার অবস্থান সম্পর্কেও নাটকে প্রশ্ন ওঠে। সঙ্গে থাকুন, আবারও তার শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে শুনির ফিরে আসব, শুনবো আরও কিছু কথা। জুড়ে থাকুন আর শুনতে থাকুন এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। এখন আবারও

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আজকে রেডিও বাংলা নেট ডট কমের আজকের এই বিশেষ আড্ডা, শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে সৌম্যমিত্রের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি তার এই বিশেষ জন্মদিনে। তো আমরা আরেকটু শুনি, কারণ রবীন্দ্রনাথের পর এমন স্মরণীয় বাংলা নাটকের অন্য দৃষ্টান্ত মেলে না, কারণ নাট্য রচনার ক্ষেত্রে তিনি সত্যিই অদ্বিতীয়। মৌলিক নাটক রচনার প্রবল শক্তি থাকা সত্ত্বেও সৌম্যমিত্র নাট্যকার হিসেবে নিজের নামকে অত্যন্ত আড়ালে রাখতে চেয়েছেন। সৌম্যমিত্র নাটক লিখেছেন বিভিন্ন ছদ্মনামে, কিন্তু বিভিন্ন নির্দেশনায় তিনি স্বনামেই প্রকাশিত ছিলেন। কেনই ছদ্মনামে আড়াল? হয়তো নাট্য নির্দেশনার কাউকেই তিনি তার আত্মপরিচয়ের যথার্থ ক্ষেত্র মনে করতেন বলেই এমনটি হয়েছিল। আর এই মানসিকতা থেকেই শ্রী সঞ্জীব এই ছদ্মনামে 40-এর দশকের শুরুর দিকে তিনি তার প্রথম নাটক উলুখাগড়া লেখেন। তখনকার পাবলিক থিয়েটারে অভিনীত নাটকগুলির ঠেলে উলুখাগড়াগর বিষয় ও বিন্যাসে ছিল স্বতন্ত্র। 40-এর দশকের শুরুতে কলকাতার অন্য ধরনের নাটক লেখার সূত্রপাত হয়েছিল এবং তখনকার নব্য দৃষ্টিবংশী উলুখাগড়ার মধ্যে স্পষ্ট হয়েছিল। তখন শিশির যুগের অবসান ঘটেছে পাবলিক থিয়েটার চর্চা অবক্ষয়। দেশকালের মধ্যে তখনকার ঘনায়মান আবর্ত পাবলিক থিয়েটারে প্রতিফলিত হচ্ছে না। আমরা বিভিন্ন দিক দিয়ে তার এই কাজকে দেখেছি, শুনেছি এবং এখনও হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এতে অবশ্যই তার কাছে শুনতে পারবেন, এবং যদি এখনও না শুনে থাকেন অবশ্যই শুনুন। এমন কিছু কিছু কাজ আছে ইউটিউব সার্চ করে, গুগলে সার্চ করে আপনারা খুব সহজেই তাকে শুনতে পারবেন, তাকে জানতে পারবেন। জানাটা খুব দরকার। থিয়েটারের এমন একজন মানুষ যিনি আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা সমৃদ্ধ হয়েছি প্রতি মুহূর্তে, আজও এবং আগামীতেও হব, এরকম একজন মানুষের প্রতি আমাদের আবারও শ্রদ্ধাঞ্জলি পর্ব রেডিও বাংলা নেটওয়ার্ক কমে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য একটা বিষয় নিয়ে। ভালো থাকুন আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেটওয়ার্ক কম।

এই সমস্ত ক্লাসিক্যাল গানের সুর একমাত্র তার গলায় উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করতেন। তার কণ্ঠস্বর শুনলে আজও তৃপ্তি লাগে। শিল্পী বোধহয় এমনটাই হন তিনি, গীতা দত্ত, যিনি একটা সময় বাংলা এবং হিন্দি সিনেমায় রীতিমতন রাজ করে গেছেন। অবশ্যই এখনও তিনি রাজ করছেন, কারণ গান কখনো পুরনো হয় না, সুর কখনো হারায় না। আজ আড্ডা হবে সেই স্বনামধন্য শিল্পীকে নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। তার সুর এবং কণ্ঠস্বর সত্যি চাঁদের মতোই উজ্জ্বল আজও। আমরা হয়তো একটা সময় হারিয়ে যাব, কিন্তু হারাবে না এই সকল সুর। সত্যি পুরনো গানের মধ্যে কিন্তু একটা আলাদা মাধুর্য আছে এবং গীতা দত্তের গলায় একটা অদ্ভুত ম্যাজিক আছে। প্রত্যেকটা জেনারেশন তার গানকে কানেক্ট করতে পারে। আজ তাকে নিয়ে আড্ডা হচ্ছে আর আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল?
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: পাপা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একজন শিল্পী মাত্র 12 বছর বয়সে তার প্রথম গান গাওয়ার সুযোগ পান, এবং যেই সমস্ত মানুষেরা তাকে চুজ করেন তারাও স্বনামধন্য মানুষ। সেই সময় গীতা দত্ত মাত্র 2 লাইন গান গেয়েছিলেন, আর সেখানেই ফুটে উঠেছিল তার কৃতিত্ব। কতটা গান গেয়েছেন সেটার থেকেও কত সুন্দর গেয়েছেন সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, এবং রতনেই রতন চেনে সেটা আমরা জানি। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা বলছি স্বনামধন্য শিল্পী গীতা দত্তকে নিয়ে। বলাই বাহুল্য যেই সময় তিনি গান গাইছেন এবং তার গান বিভিন্ন সিনেমায় ব্যবহার হচ্ছে, বাংলা সিনেমা হতে পারে, হিন্দি সিনেমা হতে পারে, সেই সময় সঙ্গীত জগতে স্বর্ণযুগ চলছিল। তাই যেন তাকে উদ্দেশ্য করে বলতে ইচ্ছেই হয়, আমি শুনেছি তোমারই গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি একটি সুন্দর গানের বিরতির পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। বাংলা এবং হিন্দি গানের জগতে তিনি যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি গুজরাটি ছবিতেও নায়িকার ভূমিকা অভিনয় করেছিলেন। সচিন দেব বর্মন দো ভাই ছবিতে গীতা দত্তের কণ্ঠ প্রথম ফুটিয়ে তোলেন। তিনি অজস্র গান গেয়েছেন বাংলা এবং হিন্দি সিনেমায়, তিনি রীতিমতো রাজ করেছেন সেই সময়টায়, এবং তিনি এখনও রাজ করছেন কারণ তার সুর হারিয়ে যায়নি। জেনারেশন ওয়াইজ তার সুর আমাদের সঙ্গে কানেক্ট করছে রীতিমতো। সচিন দেব বর্মন তার কণ্ঠে বাঙালি টানকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। সুর এমন এক জিনিস যা কখনো হারিয়ে যায় না, যেটা থেকে যায়। তবে হ্যাঁ, আজকের মতো সময়টা প্রায় শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

কনকনে শীত, কুয়াশা ঘেরা সকাল, আর তখনই চাদর মুড়ি দিয়ে তার অপেক্ষা। মনে পড়ে তখনই সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধার কথা, যেই হাঁড়িতে এসে জড়ো হয় খেজুর গাছ থেকে টুপ টুপ করে রস, আর সেই রস থেকেই খেজুরের গুড় বা নলেন গুড়, যা বাঙালির রসনা তৃপ্তি করতে প্রতি বছর শীতে তার আবির্ভাব ঘটে। আর গ্রাম বাংলার ঘরে ঘরে সেই মিষ্টি নলেন গুড়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা বাঙালির মিষ্টি মুখ করার জন্য একেবারে প্রস্তুত। আর সেই গল্প নিয়ে আমরা আজ থাকবো আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো বাঙালির সেই প্রিয় মিষ্টি মুখের কথা নিয়ে। আর সেখানেই উঠে আসে নলেন গুড়ের কথা, যা বাঙালির ঘরে ঘরে নানা রকমের মিষ্টি পদ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমরা সেই গল্পে ফিরছি, তবে এখন শুনবো গান। ঘরে নানা রকমের মিষ্টি পদ বানানোর জন্য ব্যবহার করা হয়, আমরা সেই গল্পে ফিরছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

বাড়িতে গেস্ট এলে তাকে আমরা আপ্যায়ন করি মিষ্টি দিয়ে, আবার খাবার পরে শেষ পাতে চাই মিষ্টি, আবার কোনো শুভ অনুষ্ঠানেও মিষ্টি মুখ করাটা কিন্তু চাই। এই বাঙালির প্রিয় মিষ্টি মুখ, আর সেখানেই উঠে আসে নানা রকমের মিষ্টির কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা বাঙালির প্রিয় মিষ্টির কথা বলতে গিয়েই আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম নলেন গুড়ের কথা, কারণ শীতকাল এলেই এই গুড়ের কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ বাঙালির বাড়িতে যে সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হয় তার মধ্যে কিন্তু গুড়ের ব্যবহারটা খুব বেশি রকমের হয়, তাই শীতকালে বেশিরভাগ বাঙালি বাড়িতে খেজুর গুড়ের ব্যবহার কিন্তু আমরা দেখি। অন্যান্য সময় যদিও আমরা আখের গুড়ের ব্যবহারও দেখে থাকি, যেমন যখন আমরা মোয়া নাড়ু এই ধরনের যে মিষ্টিগুলো সেগুলো আমরা বানাতে দেখি তখন সাধারণত আখের গুড় ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা পিঠে পুলি পায়েস এই মিষ্টিগুলো বানাই তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হয় খেজুর গুড়ের। আর সেই খেজুর গুড় বা নলেন গুড় তার আবির্ভাব ঘটে এই শীতেই। আর এই পৌষ মাঘ এই সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে, তাই আমরা নলেন গুড়ের ব্যবহার খুব বেশি রকমের দেখতে পাই। সেই মিষ্টি মুখের গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে খাবারের মেনুতে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না। সেটা কোনো অনুষ্ঠান হোক বা নিজেরা বাড়িতে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তখনও কিন্তু শেষ পাতে একটু মিষ্টি চাই। তাই এই মিষ্টি মুখ করার জন্য নানা রকমের মিষ্টি বাঙালি বাড়িতে মজুদ থাকে। আর সেই মিষ্টিগুলো যেমন দোকান থেকে কিনে আনা হয় ঠিক তেমনই আবার বাড়িতেও কিন্তু মিষ্টি বানানো হয়। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের তো কোনো উপায় নেই, তাই মিষ্টি যদি খেতেই হয় তখন বাড়িতে বানাতেই হয়। আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিষ্টির কথা বলছি সেখানে উঠে আসছে গুড়ের কথা, কারণ শীতকাল এলেই নলেন গুড়ের কথা কিন্তু বাঙালির অত্যন্ত সেই যে প্রিয় গুড় তার কথা কিন্তু বারবার মনে পড়ে। আর সেই জন্যই দেশের বাইরে থাকলেও খুঁজে বেড়ান সবাই কোথায় একটু এই খেজুরের গুড় পাওয়া যায়। অনেকেই চেষ্টা করেন দেশ থেকে যখন তারা আসেন তখন যাতে একটু গুড় নিয়ে আসতে পারেন, আর না হলে ওই ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোরগুলোই ভরসা, সেখানে যদি একটু গুড় পাওয়া যায় আর তারপর সেই গুড় দিয়েই তৈরি হয় নানা রকমের মিষ্টি পদ। আর সেখান থেকেই আমাদের এই মিষ্টি মুখের যে ইচ্ছেটা বা মিষ্টি মুখ করার যে আমাদের প্রথাটা সেটা কিন্তু জারি থাকে। আমাদের এই আড্ডাও জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শীতকালে আবির্ভাব ঘটে নলেন গুড়ের, আর নলেন গুড় মানে নানা রকমের মিষ্টি পদ, আর সেখান থেকেই বাঙালির মিষ্টি মুখের কথা। সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে নলেন গুড়ের কথা। আর নলেন গুড় মানেই তো নানা রকমের পিঠে পুলি পায়েস, আর শুধু তাই কেন, এই নলেন গুড়ের সময় নলেন গুড়ের রসগোল্লা, সাধারণত রসগোল্লা সাদা রঙের হয়, কিন্তু গুড়ের রসগোল্লা একটু লালচে রঙের হয়, আর যার গায়ে লেগে থাকে নলেন গুড়ের সেই মিষ্টি গন্ধ, যা দেখলে জিভ এবং চোখে জল এসে যায়। শুধু গুড়ের রসগোল্লা কেন, গুড়ের সেই জল ভরা যেই সন্দেশে কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসে নলেন গুড়, অথবা সেই গুড়ের মৌসুমি, কিংবা সেই গুড় মনোহরা, যে মিষ্টির কথাই বলুন না কেন সেই জিভে কিন্তু জল চলেই আসে। তবে ওই প্রবাসে থেকে সেই মিষ্টির কথা মনে করে করে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একটু গুড়ের পায়েস, যা আমাদের রসনা তৃপ্ত করতে সাহায্য করে। আর সেই গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, সেই সব কিছু গল্পই রয়েছে আমাদের আজকের মিষ্টি মুখে। থাকবো আমাদের আজকের এই মিষ্টি মিষ্টি গল্প নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে মিষ্টি মুখের ব্যবস্থা থাকেই, আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে নলেন গুড়ের কথা। কারণ এই শীতকাল এলেই নলেন গুড় গ্রাম বাংলার ঘরে ঘরে মাঠে প্রান্তরে সেই যে মিষ্টি নতুন গুড়ের গন্ধ যেন ম ম করে। তাই দেশ থেকে বহু দূরে থাকলেও প্রবাসে থেকেও সেই যে গন্ধ সব যেন মনে প্রাণে একেবারে ভরে রয়েছে। তাই এই সময় এলে ভীষণ মিস করতে হয় সেই সমস্ত মিষ্টি, সেই নলেন গুড়ের গন্ধ। তাই প্রবাসে থেকেও আমরা সেই নানা রকমের মিষ্টির স্বাদের কথা, মিষ্টির কথা অবশ্যই মনে করি, আর সেই সব গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। আর কথা বলতে বলতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055? We'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কথাটা কি তোমারও মনে হয়, কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
7: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
6: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
8: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

জীবন মানে ঠিক কি বলুন তো? আমার কিন্তু মনে হয় যে জীবন মানে হলো লড়াই। জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হয়। কিন্তু তার মধ্যে কয়েকজন মানুষ এরকমও আছে যাদেরকে দেখলে মনে হয় যে তাদের শিরদাঁড়াটা পুরোপুরি সোজা, তারা অপরাজিত। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে এরকমই কয়েকজন মানুষকে নিয়ে যারা কিনা অপরাজিত। দেখুন, অপরাজিত মানুষজনদের কথা বললে বিভিন্ন মনীষীর নাম তো চলে আসেই, কিন্তু আমি কিন্তু সেরকম মনীষীদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি না। তার কারণ তাদের কর্মকাণ্ড, তাদের অপরাজিত জীবনযাত্রা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমাদের চারপাশে এরকম কিছু মানুষ আছেন যাদের কথা হয়তো সবাই জানেন না, কিন্তু তারাও তাদের মতো করে অপরাজিত। তো সেরকমই কিছু অপরাজিত মানুষজনের কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করতে থাকব, কিন্তু সবই থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কয়েকদিন আগেই একটি ছেলের জন্মদিনে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যে এটি তার সেকেন্ড বার্থডে। কেন জানেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজন মানুষকে নিয়ে যাদেরকে দেখে আমার অপরাজিত মনে হয়েছে। তো তার মধ্যে এই ছেলেটি কিন্তু অন্যতম। আসলে এই ছেলেটি এক সময় যখন কলেজ ডেজে তখন কিছু কুসঙ্গের প্রভাবে পড়ে কিছু নেশায় মত্ত হয়ে গিয়েছিল, তারপর সেখান থেকে ড্রাগ অ্যাডিকশন কাটিয়ে সে ফিরে আসে নিজের জীবনের মূল স্রোতে। এইটুকুই নয়, বর্তমানে সে নিজের দ্বিতীয় জন্মদিন পালন করে সেই দিনটাতে, যেই দিনটাতে সে সমস্ত নেশা ত্যাগ করতে পেরেছিল। আর সে একজন লিভিং এক্সাম্পল ফর দোজ যারা এখনও পর্যন্ত ড্রাগ অ্যাডিকশানে কাবু হয়ে রয়েছে। তাদের কাছে সে গিয়ে গিয়ে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে, নিজের এক্সাম্পল শেয়ার করে, এবং সেই ছেলেটি বর্তমানে এরকম অনেক ছেলে এবং মেয়েকে সেই নেশার আসক্তি থেকে বার করে আনতে সমর্থ হয়েছে। এবং এই ছেলেটিকে নিজের চোখে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, অপরাজিত তুমি। তো রেডিও বাংলানে ডট কম এরকমই কয়েকজন অপরাজিত মানুষের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করে চলেছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ভদ্রলোক কিন্তু হাসি মুখে গান গেয়েই চলেন, তার যতই বাধা বিপত্তি আসুক গান তিনি ছাড়বেনই না। কোন সেই ভদ্রলোক বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাদের সঙ্গে এরকম কয়েকজনের কথা শেয়ার করছি যাদেরকে দেখলে আমার মনে হয় অপরাজিত। তো তার মধ্যে আমাদের পাড়াতেই এক দাদা আছেন, তার নামটা বললাম না, কিন্তু সেই দাদা কিন্তু রিক্সা চালান এবং রিক্সা চালিয়ে শত কষ্ট শত অভাবের মধ্যেও তার মুখে হাসি লেগেই থাকে এবং তিনি সন্ধেবেলা গলা ছুড়ে গান করেন। এই গলা ছেড়ে যে গান করেন তিনি, সেটা শোনার জন্য কিন্তু আমাদের আশেপাশে পাড়ায় মোটামুটি একটু হালকা ভিড় জমে যায়, এতই অসাধারণ গায়কী এবং এতই সুন্দর তার গলা। তিনি নিজের মতো করে জীবনটা যাপন করছেন এবং তিনি এখনও হাসি মুখে লড়াই করে চলেছেন এবং তার সেই উদাত্ত কণ্ঠে গান শুনলে মনে হয় যে ইনিও সত্যি একজন অপরাজিত ব্যক্তিত্ব। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই আমাদের চারপাশের কয়েকজন অপরাজিত মানুষকে নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছি আমি গৌরব আজকের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

খুব ছোট বয়সে চোখের জল ফেলতে ফেলতে বাচ্চা ছেলেটি গ্রাম ছেড়েছিল। তার কারণ, তার বাবা তখন ছিল না। তার বাবাকে সাপে কামড়েছিল এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আগেই তার বাবা সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। খুব ছোট বয়সে এই ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে এই প্রতিজ্ঞা করেছিল যে এই অবস্থা তিনি পাল্টে ফেলবেন, এবং তিনি কিন্তু সত্যি সফল হয়েছেন। বর্তমানে তিনি একজন প্রথিতযশা ডক্টর। নিরন্তর সংগ্রাম, অবিচ্ছিন্ন লড়াই, বুঝতেই পারছেন। এবং আলটিমেটলি যখন তিনি সাকসেসফুল হলেন, কিছুদিন আগে তার গ্রামে গিয়েছিলাম, বুঝলেন সত্যি পুরো ব্যাপারটাই তিনি পাল্টে দিয়েছেন। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কয়েকজন অপরাজিত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এই যে ভদ্রলোক, এই প্রথিতযশা ডক্টর, তাকেও দেখে আমার একটা কথাই মনে হয়, ইনিও একজন সত্যিকারের অপরাজিত ব্যক্তিত্ব। তো এরকমই আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

দেশভাগের সেই রক্তাক্ত সময় ১৯৪৭, সে সময় পূর্ববঙ্গ থেকে স্বামীকে হারিয়ে চার সন্তানকে নিয়ে এক সাধারণ গৃহবধূ পশ্চিমবঙ্গে চলে আসলেন। শুরু হলো তার লড়াই, প্রথমে একটি চায়ের দোকান, তারপর সেখান থেকে ভাতের হোটেল, সেখান থেকে অনেক কষ্ট করে কোনো ক্রমে একটি পাটকল কেনা, তারপর সেই পাটকল থেকে আরম্ভ করে বিভিন্ন পাটকল, মানে অনেকগুলি পাটকল তিনি মালিক হলেন। তারপর তিনি তৈরি করলেন একটি বাজির কারখানা এবং সেখানে তৈরি হলো এক অসাধারণ চকলেট বোম, যেটা আমরা এখনো পর্যন্ত কিংবদন্তি করে রেখে দিয়েছি। লোকজন তাকে নিজের নাম ধরে ডাকতেন না, তাকে ডাকতেন বুড়িমা এই বলে। আশা করি বুঝতেই পাচ্ছেন কোন চকলেট বোমের কথা বলছি। আর এই বুড়িমাকে দেখে, বুড়িমার কথা জেনে আমার একটা কথাই মনে হয়েছিল, অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালকের থেকে এই আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করেছি, অর্থাৎ গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা কয়েকজন অপরাজিত ব্যক্তিত্বকে নিয়ে, আর আজকেও সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের এই দুই দিনের আড্ডা? আচ্ছা, আপনার আশেপাশেও কি এরকম কেউ আছেন যাকে দেখে আপনারও মনে হয় যে ইনিও অপরাজিত? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই বেশ কিছু কথা হাজির হয়েছে আমার সঙ্গে এবং গান নিয়েও আমি আছি। মন ভালো করার বেশ কিছু গান অবশ্যই আজকের আড্ডায় আপনাকে শোনাবো, কিন্তু তার আগে আপনাকে গেস করতে হবে যে আজকে কি নিয়ে কথা হবে। গেস করুন আর আমি ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

0: ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
3: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
4: We're not having that, are we?
5: No.
6: Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডায় অবশ্যই আমাদের খোলামেলা আড্ডা অনেক দিন ধরে হয়নি, সেই আড্ডাই আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আড্ডার কি ঠিক কোনো সময় হয়? কিন্তু যদি আমরা বলি বিকালবেলার আড্ডাটা, তাহলে কিন্তু একটা আলাদাই, বলে না যে এক্সট্রা মার্কস ফর এক্সট্রা গুড হ্যান্ড রাইটিং, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে যদি আমরা আড্ডার কোনো এক্সট্রা মার্কস দিতে পারি, তাহলে অবশ্যই সেই বিকালের আড্ডার জন্য রয়েই থাকে। এবং সেই যে সন্ধিক্ষণটা, অর্থাৎ বিকেল চলে যাচ্ছে আর সন্ধে আসছে, সেই সন্ধিক্ষণেই কিন্তু গোধূলি লগ্নে আড্ডাটা জমে যায়।

radiobangani.com এ গোধুলি লগ্ন নিয়ে কথা হচ্ছে, এবং গোধুলি লগ্ন বলতে কিন্তু বিয়ের কথা আসে। আমি ঠিক সেই রকম লগ্নের কথা বলছি না, আমি সময় বা ক্ষণের কথা বলছি। বিকেলবেলা মানেই আমাদের কাছে যেমন আনন্দ, বিকেলবেলা মানে একটা রেস্টের সময়, বিকেলবেলা মানে একটা ব্রেক। আমার কাছে বিকেলবেলা যখন চলে যাচ্ছে যাচ্ছে, যখন সূর্যটা অস্ত চলে গেছে, আবার গিয়েও অস্ত যায়নি, মানে চারিদিকটা আলোময়, তখনও কিন্তু সন্ধ্যার যে অন্ধকার সেটা নামেনি। আর সেই সময়টা আমার কাছে ছিল একটা, সত্যি স্কুল থেকে এসে ও নিজের সব হোমওয়ার্ক করে বন্ধুরা মিলে পাড়ায় যে খেলতে যাওয়ার আনন্দ, মাঠে ঘাটে খেলতে যাওয়ার আনন্দ, সেটা কিন্তু গোধূলি বেলাতেই আমরা করে থাকি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গোধুলি বেলা নিয়ে কথা বলছি, এবং গোধুলি বেলা বলতে ম্যাজিক আওয়ার কেন বলে বলুন তো? ম্যাজিক আওয়ার সত্যি ম্যাজিকের মতোই সব কিছু হয়ে যায়। এই যে গোধুলি বেলায় আকাশটা কি অপরূপ সুন্দর থাকে, যেই সময় আলোটা নিভছে নিভছে করছে, আবার আলোটা নেভে নেই, চারিদিকটায় রোদের সেই তেজটা নেই, কিন্তু সূর্যের ওই লাল আভাটা রয়ে গেছে। আর এই সময় যদি আপনি ফটো তুলতে চান বা ফটো যেনি আপনার ফেস হয় বা আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সবাই ম্যাজিক আওয়ারটাকে চুজ করতেই চায়। এবং আমার মনে হয় নিজের থেকেও এই ম্যাজিক আওয়ারে নেচারের ছবি খুব ভালো ওঠে। এবং আমার মনে হয় যে গোধুলি বেলাটা না একটা লক্ষ্মী বেলা, কারণ অনেক পুরাণ মতে বা বাস্তু মতেও কিন্তু এই গোধুলি বেলাটাকে অনেকেই শুভ মনে করেন। যদি আমরা একটু গ্রামের দিকে চলে যাই তাহলে কিন্তু এই সময় সন্ধে পড়ে যায়। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের বাড়িতে যে সন্ধে দেওয়ার বা সন্ধের যে আরতি করার প্রচলন হয় সেটা কিন্তু এই গোধুলি বেলা থেকে শুরু হয়েছে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: একদিন
2: একদিন
3: একদিন
2: কি
4: কবি হবে,
5: কবি হবে,
6: কবি হবে,
7: কবি হবে,
8: এটা
9: নট
10: নট নট বরগুপ্ত
11: কবি,
12: না না
11: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আজকে গোধূলি বেলা নিয়ে কথা বলছি এমন একটা পার্টিকুলার ক্ষণ বা সময়, যেই সময়টায় আমরা আনন্দ করতে ভালোবাসি। আমরা এক কাপ চায়ের সাথে সাথে খোশ মেজাতে আড্ডা দিতে পছন্দ করি। আবার ধরুন কখনো কখনো আমাদের মনে হয় যে ব্যস্ততার একটা শেষ বেলা, কারণ অফিস ফেরত সব যাত্রীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এই গোধূলি বেলায়। আবার ধরুন নস্টালজিয়াগুলো ভীষণভাবে আঁকড়ে জড়িয়ে থাকে এই গোধূলি বেলায়। আমার কাছে গোধূলি বেলা বলতে না অনেক কিছু, বিশেষ করে ছোটবেলার বেশ কিছু স্মৃতি বিজড়িত গোধূলি বেলা রয়েছে আমার কাছে। কিন্তু আপনার কাছে কি, আপনার কাছে কেন স্পেশাল? আর গোধূলি বেলা বলতেই আপনাকে যদি বলা হয় ওয়ান লাইনার কিছু বলতে, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই আমি অপেক্ষায় থাকবো আপনার আনসার শোনার জন্য, আপনার প্রতিক্রিয়া শোনার জন্য, এবং তার জন্য আড্ডায় থাকতেই হবে এবং ভালোবাসতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য কান্দরিয়ার আড্ডাকে, এবং পাশে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। সৌম্যমিত্র শ্রী, তৃপ্তি মিত্র, কন্যা শাউলি মিত্র স্বনামধন্য মঞ্চে অভিনেত্রী এবং শাউলি মিত্রের নাট্য সংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন সৌম্যমিত্র। এবং তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন, দশচক্র, রক্তকরবী রাজা, কয়েদি পাউস ইত্যাদি। তার রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং 1976 সালে নাটক ও সাহিত্যের বিশেষ অবদানের জন্য তাকে ম্যাক্সেসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। আর আজ সেই দিন, আজকের এই দিনে তার প্রতি রেডিও বাংলানি ডট কমের শ্রদ্ধাঞ্জলি। তাকে নিয়ে কিছু কথা আমরা শুনবো আরও কিছু। শুনছেন রেডিও বাংলানি ডট কম গান মুসাফিরে আজ সৌম্যমিত্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এখন আমাদের জন্য অপেক্ষা করছে গানগুলো, আমরা শুনি, তারপর ফিরে এসে আবারও তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব এগিয়ে চলবে। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আজকের এই শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। গান মুসাফিরে আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে শম্ভু মিত্র, বিশিষ্ট নাট্যকার, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো নাট্যাভিনয়ের সূত্রে চলচ্চিত্র জগতেও পা রেখেছিলেন শম্ভু মিত্র। খাজা আহমেদ আব্বাসের পরিচালনায় নির্মিত হিন্দি ছবি ধরতি কে লালের সহকারী পরিচালকও ছিলেন তিনি। অভিনয় করেছেন মানিক, শুভ বিবাহ, ৪২, কাঞ্চনরঙ্গ, পথিক, বউ ঠাকুরানির হাট, সেটা এছাড়াও অনেক চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। এবং অমিত মিত্রের সঙ্গে একদিন রাত্রে ও তার হিন্দি জাগতে রাহুর কাহিনী চিত্রনাট্য ও পরিচালনার কাজও করেছিলেন শম্ভু মিত্র। রাজ কাপুর প্রযোজিত অভিনীত জাগতে রাহু ছবিতে গ্রাফির সম্মানে ভূষিত হয়েছেন শম্ভু মিত্র। আর ভারতীয় গণনাট্য সঙ্ঘের ভাঙার পর শম্ভু মিত্র বিজন ভট্টাচার্যের মতো বিশিষ্ট বাংলা থিয়েটার ব্যক্তিত্ব 1948 সালে বৌরবী তৈরি করেন। আর একটি যৌগিক নাটক আঙ্গিকের জন্য দলটি নজরে আসে, এবং সেই যে সময়টা বৌরবীর সঙ্গে একটি সংগ্রামের সময় ছিল, কারণ 1950 এবং 1958 সালের মধ্যে তারা একাধিক গুরুত্বপূর্ণ নাটক পরিচালনা করেন। 1951 সালে তারা সম্ভবত মঞ্চস্থ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায়। 1958 সালে তারা রবীন্দ্রনাথের আরেকটি সৃষ্টি রক্তকরবী মঞ্চস্থ করেন, পুতুল খেলায়, 1958, যেটি ইপসেন ডলস হাউসের রূপান্তর ছিল। তাতে বহুরূপী একটি সংবেদনশীল সমসাময়িক বিষয়ে সাহসী পদক্ষেপটি নেন। আমরা ফিরব আবারও তার কথা নিয়ে, তাই কোথাও যাবে না, জুড়ে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব।

পেলাম আবারও শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে আজকে রেডিও বাংলা নেট ডট কমে। আজ বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় সমুন্নতের জন্মদিন 22শে অগস্ট। তো উলু খাগড়ার বিষয় ভাবনা সম্পর্কে বৌরূপীর একটা বক্তব্য আছে। উলু খাগড়া, যেটা 1950 সালে বৌরূপীর প্রথম নাট্য উৎসবে উলু খাগড়া পথিক ও ছেঁড়াতারের সঙ্গে মঞ্চস্থ হয়। উলু খাগড়া নাটকের শেষাংশ তার মঞ্চরূপে কিছুটা বদল হয়েছিল। একজন লোক যিনি এককালে খদ্দরের পলিটিক্স করতেন, কিন্তু তার লক্ষ্য ছিল গদি, এবং সেই গদি আহরণের জন্য যিনি প্রেমের ধাক্কা দিয়ে বিয়ে করেছিলেন একটি সরল মেয়েকে, যাকে তিনি সাধারণ মানুষ বলে উল্লেখ করে থাকেন। তো এবার আসি সেই কথা নিয়ে, কারণ সেই ভূতপর্ব সত্যাগ্রহী গদি আরুড় কর্তার বাড়ির সন্তান দুই ধরনের, এক সিনিক, ঠাট্টাবাজ। বর্তমানে এই যে ব্যাপারটা, সেটা কিন্তু কাঠামোর সমালোচক কিন্তু প্রতিপক্ষ নয়। আর দ্বিতীয় মেয়েটি, যে জানে যে সে নিজে বিরুদ্ধচারণের শক্তি রাখে না, তার আশ্রয় চাই অন্য শক্তির হাতের মধ্যে। এ তো গেল তাদের নিজেদের সমস্যা, কিন্তু তাদের মা, যে একদিন সরল বিশ্বাসে ভেবেছিল তাকে উদ্ধার করবে তার স্বামী, সেই স্বামীর হাত থেকে তাকে সেই সাধারণ লোককে উদ্ধার করবে কে? উলু খাগড়ার মধ্যে উদ্ধৃত বক্তব্যটি যথার্থই ব্যক্ত হয়েছে, এবং সাধারণ মানুষকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে লিবারেল যে ব্যাপারটা সামনে আসে, সেটা হচ্ছে এই ডেমোস্কস্কির ধ্বজাধারী এক শ্রেণীর মানুষ, যে প্রকৃতপক্ষে ওই সাধারণ মানুষদের উপর কর্তৃত্বের ডিরেক্টরি চালায়, তার একটি বাস্তব দৃষ্টান্ত এই নাটকের দেবব্রত চরিত্রটি। এবং সাধারণ মানুষের মর্মান্তিক অসহায় রূপটি প্রকাশ পেয়েছে দেবব্রতর স্ত্রী করুণার ট্র্যাজিক পরিণতিতে। তো সৌম্যমিত্র রচিত এই নাটক সামাজিক বোধ যতটা জীবন্ত, নাট্য করার শক্তিও সৌন্দর্যে ততটা সুঠাম নয়। 1944-45-এর তিনি তার দ্বিতীয় নাটক একটি দৃশ্য, যেটা বলবো এরপরে কি হয়েছিল, সঙ্গে থাকুন, শোনাব, কোথাও যাবে না, ফিরে আসছি কয়েক গানের পর। আবারও আজকের এই বিশেষ একটা শ্রদ্ধাঞ্জলি বলব, এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা শুনছি শ্রদ্ধাঞ্জলি পর্ব সমুদ্রকে নিয়ে। আজ 22 আগস্ট, তার জন্মদিন, আর সেই জন্মদিনেই চলছে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব। আমরা আবারও একটু এগিয়ে যাই, 1944-45 কথা একটু বললি। 1944-45 তিনি তার দ্বিতীয় নাটক একটি দৃশ্য নাটকটি রচনায় হাত দেন। নাটকটি অসম্পূর্ণ। সৌম্যমিত্রের ভাবনায় নাটকটি সম্পূর্ণ হতে আরও দুটি দৃশ্যের প্রয়োজন ছিল, তবে এই নাটকটির অসম্পূর্ণ রূপের মধ্যে এক ধরনের একটা সম্পূর্ণতা ছিল। একাঙ্ক নাটক হিসেবে একটি দৃশ্য উপস্থাপনার সুযোগ থাকায় গণনাট্য সংঘ থেকে 17ই ডিসেম্বর মিনার্ভায় গঙ্গাবত বসুর নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয় এবং খ্যাতিও অর্জন করে। তো এই নাটকের প্রধান চরিত্র নগেন কিন্তু বলে, আমি বিশ্বাস করি পৃথিবী থেকে সমস্ত কিছু ভালো এখনও ধুয়ে মুছে যায়নি, অন্তত এই বিশ্বাস নিয়েই আমি চেষ্টা করব ভালো করে বাঁচার, আমি সমস্ত কিছু ভেঙে চুরমার করে ফেলব, তার উপর নিঃশেষ হয়ে নতুন সংসার করব, বাঁচতে না পারি অন্তত বাঁচার চেষ্টা করে মরব। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কতটা প্রাসঙ্গিক বুঝতে পারছেন, কতটা সমসাময়িক, তাই এই সংলাপটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সৌম্যমিত্রের ঘূর্ণি নাটকটিও মঞ্চস্থ হয়নি। নাটকটি সম্ভবত প্রথম প্রকাশিত হয়েছিল একটি লিটল ম্যাগাজিন ধারাবাহিকের, তো পরে 1965 সালে 23 সংখ্যায় বহুরূপীতে মুদ্রিত হয়, গ্রন্থকালে প্রকাশিত 1373 সালে। এই নাটকে সমাজের গ্লানি, মনুষ্যত্বের অবমাননা এবং হতাশা এক অন্ধকারের ঘনায়মান পরিবেশ জাগিয়ে তোলে। তবে এ নাটকের মুখ্য চরিত্র বিকাশের মধ্যে দিয়ে সমাজ, ইতিহাস, রাজনীতির নানা জিজ্ঞাসা ও বিচার প্রকট হয়ে ওঠে। আগের দুটি নাটকে রাজনীতির এই প্রাধান্য ছিল না, কিন্তু রাজনীতির ব্যক্তি ও সংস্থার অবস্থান সম্পর্কেও নাটকে প্রশ্ন ওঠে। সঙ্গে থাকুন, আবারও তার শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে শুনে ফিরে আসবো, শুনবো আরও কিছু কথা। জুড়ে থাকুন আর শুনতে থাকুন এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। এখন আবারও

খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর, আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম আজকে রেডিও বাংলা নেট ডট কমের আজকের এই বিশেষ আড্ডা, শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে, সৌম্য মিত্রের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি তার এই বিশেষ জন্মদিনে। তো আমরা আরেকটু শুনি, কারণ রবীন্দ্রনাথের পর এমন স্মরণীয় বাংলা নাটকের অন্য দৃষ্টান্ত মেলে না, কারণ নাট্য রচনার ক্ষেত্রে তিনি সত্যিই অদ্বিতীয়। মৌলিক নাটক রচনার প্রবল শক্তি থাকা সত্ত্বেও সৌম্য মিত্র নাট্যকার হিসেবে নিজের নামকে অত্যন্ত আড়ালে রাখতে চেয়েছেন। সৌম্য মিত্র নাটক লিখেছেন বিভিন্ন ছদ্মনামে, কিন্তু বিভিন্ন নির্দেশনায় তিনি স্বনামেই প্রকাশিত ছিলেন। কেনই ছদ্মনামে আড়াল? হয়তো নাট্য নির্দেশনার কাউকেই তিনি তার আত্মপরিচয়ের যথার্থ ক্ষেত্র মনে করতেন বলেই এমনটি হয়েছিল। আর এই মানসিকতা থেকেই শ্রী সঞ্জীব এই ছদ্মনামে 40-এর দশকের শুরুর দিকে তিনি তার প্রথম নাটক উলুখাগড়ে লেখেন। তখনকার পাবলিক থিয়েটারে অভিনীত নাটকগুলির ঠেলে উলুখাগড়ার বিষয় ও বিন্যাসে ছিল স্বতন্ত্র। 40-এর দশকের শুরুতে কলকাতার অন্য ধরনের নাটক লেখার সূত্রপাত হয়েছিল এবং তখনকার 90 দৃষ্টিভঙ্গি উলুখাগড়ার মধ্যে স্পষ্ট হয়েছিল। তখন শিশির যুগের অবসান ঘটেছে, পাবলিক থিয়েটার চর্চা অবক্ষয়। দেশকালের মধ্যে তখনকার ঘনায়মান আবর্ত পাবলিক থিয়েটারে প্রতিফলিত হচ্ছে না। আমরা বিভিন্ন দিক দিয়ে তার এই কাজকে দেখেছি, শুনেছি এবং এখনও হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এতে অবশ্যই তার কাজ শুনতে পারবেন, এবং যদি এখনও না শুনে থাকেন অবশ্যই শুনুন। এমন কিছু কিছু কাজ আছে ইউটিউব সার্চ করে, গুগলে সার্চ করে আপনারা খুব সহজেই তাকে শুনতে পারবেন, তাকে জানতে পারবেন। জানাটা খুব দরকার। থিয়েটারের এমন একজন মানুষ যিনি আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা সমৃদ্ধ হয়েছি প্রতি মুহূর্তে, আজও এবং আগামীতেও হব, এরকম একজন মানুষের প্রতি আমাদের আবারও শ্রদ্ধাঞ্জলি পর্ব রেডিও বাংলা নেটওয়ার্ককমে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য একটা বিষয় নিয়ে। ভালো থাকুন আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেটওয়ার্ককম।

এই সমস্ত ক্লাসিক্যাল গানের সুর একমাত্র তার গলায় উজ্জ্বল নক্ষত্রের মতন জলজল করতেন। তার কণ্ঠস্বর শুনলে আজও তৃপ্তি লাগে। শিল্পী বোধ হয় এমনটাই হন। তিনি গীতা দত্ত, যিনি একটা সময় বাংলা এবং হিন্দি সিনেমায় রীতিমতন রাজ করে গেছেন। অবশ্যই এখনও তিনি রাজ করছেন, কারণ গান কখনো পুরনো হয় না, সুর কখনো হারায় না। আজ আড্ডা হবে সেই স্বনামধন্য শিল্পীকে নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, তার সুর এবং কণ্ঠস্বর সত্যি চাঁদের মতোই উজ্জ্বল আজও। আমরা হয়তো একটা সময় হারিয়ে যাব, কিন্তু হারাবে না এই সকল সুর। সত্যি পুরনো গানের মধ্যে কিন্তু একটা আলাদা মাধুর্য আছে এবং গীতা দত্তের গলায় একটা অদ্ভুত ম্যাজিক আছে। প্রত্যেকটা জেনারেশন তার গানকে কানেক্ট করতে পারে। আজ তাকে নিয়ে আড্ডা হচ্ছে আর আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: পাপা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একজন শিল্পী মাত্র 12 বছর বয়সে তার প্রথম গান গাওয়ার সুযোগ পান, এবং যেই সমস্ত মানুষেরা তাকে চুজ করেন তারাও স্বনামধন্য মানুষ। সেই সময় গীতা দত্ত মাত্র 2 লাইন গান গেয়েছিলেন, আর সেখানেই ফুটে উঠেছিল তার কৃতিত্ব। কতটা গান গেয়েছেন সেটার থেকেও কত সুন্দর গেয়েছেন সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, এবং রতনেই রতন চেনে সেটা আমরা জানি। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা বলছি স্বনামধন্য শিল্পী গীতা দত্তকে নিয়ে। বলাই বাহুল্য যেই সময় তিনি গান গাইছেন এবং তার গান বিভিন্ন সিনেমায় ব্যবহার হচ্ছে, বাংলা সিনেমা হতে পারে, হিন্দি সিনেমা হতে পারে, সেই সময় সঙ্গীত জগতের স্বর্ণযুগ চলছিল। তাই যেন তাকে উদ্দেশ্য করে বলতে ইচ্ছেই হয়, আমি শুনেছি তোমারই গান। শুনতে থাকো ন্যানির সঙ্গে রং বেরং। ফিরছি একটা সুন্দর গানের বিরতির পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। বাংলা এবং হিন্দি গানের জগতে তিনি যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি গুজরাটি ছবিতেও নায়িকার ভূমিকা অভিনয় করেছিলেন। সচিন দেব বর্মন দো ভাই ছবিতে গীতা দত্তের কণ্ঠ প্রথম ফুটিয়ে তোলেন। তিনি অজস্র গান গেয়েছেন বাংলা এবং হিন্দি সিনেমায়, তিনি রীতিমতো রাজ করেছেন সেই সময়টায়, এবং তিনি এখনও রাজ করছেন কারণ তার সুর হারিয়ে যায়নি। জেনারেশন ওয়াইজ তার সুর আমাদের সঙ্গে কানেক্ট করছে রীতিমতো। সচিন দেব বর্মন তার কণ্ঠে বাঙালি টানকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। সুর এমন এক জিনিস যা কখনো হারিয়ে যায় না, যেটা থেকে যায়। তবে হ্যাঁ, আজকের মতো সময়টা প্রায় শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglani.com, মন যখন নিরুদ্দেশ।

কনকনে শীত, কুয়াশা ঘেরা সকাল, আর তখনই চাদর মুড়ি দিয়ে তার অপেক্ষা। মনে পড়ে তখনই সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধার কথা, যেই হাঁড়িতে এসে জড়ো হয় খেজুর গাছ থেকে টুপ টুপ করে রস, আর সেই রস থেকেই খেজুরের গুড় বা নলেন গুড়, যা বাঙালির রসনা তৃপ্তি করতে প্রতি বছর শীতে তার আবির্ভাব ঘটে। আর গ্রাম বাংলার ঘরে ঘরে সেই মিষ্টি নলেন গুড়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা বাঙালির মিষ্টি মুখ করার জন্য একেবারে প্রস্তুত। আর সেই গল্প নিয়েই আমরা আজ থাকবো আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো বাঙালির সেই প্রিয় মিষ্টি মুখের কথা নিয়ে। আর সেখানেই উঠে আসে নলেন গুড়ের কথা, যা বাঙালির ঘরে ঘরে নানা রকমের মিষ্টি পদ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমরা সেই গল্পে ফিরছি, তবে এখন শুনবো গান। পরপর তিনটে গান শুনে পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

বাড়িতে গেস্ট এলে তাকে আমরা আপ্যায়ন করি মিষ্টি দিয়ে, আবার খাবার পরে শেষ পাতে চাই মিষ্টি, আবার কোনো শুভ অনুষ্ঠানেও মিষ্টি মুখ করাটা কিন্তু চাই। এই বাঙালির প্রিয় মিষ্টি মুখ, আর সেখানেই উঠে আসে নানা রকমের মিষ্টির কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা বাঙালির প্রিয় মিষ্টির কথা বলতে গিয়েই আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম নলেন গুড়ের কথা, কারণ শীতকাল এলেই এই গুড়ের কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ বাঙালির বাড়িতে যে সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হয় তার মধ্যে কিন্তু গুড়ের ব্যবহারটা খুব বেশি রকমের হয়, তাই শীতকালে বেশিরভাগ বাঙালি বাড়িতে খেজুর গুড়ের ব্যবহার কিন্তু আমরা দেখি। অন্যান্য সময় যদিও আমরা আখের গুড়ের ব্যবহারও দেখে থাকি, যেমন যখন আমরা মোয়া নাড়ু এই ধরনের যে মিষ্টিগুলো সেগুলো আমরা বানাতে দেখি তখন সাধারণত আখের গুড় ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা পিঠে পুলি পায়েস এই মিষ্টিগুলো বানাই তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হয় খেজুর গুড়ের। আর সেই খেজুর গুড় বা নলেন গুড় তার আবির্ভাব ঘটে এই শীতেই। আর এই পৌষ মাঘ এই সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে, তাই আমরা নলেন গুড়ের ব্যবহার খুব বেশি রকমের দেখতে পাই। সেই মিষ্টি মুখের গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে খাবারের মেনুতে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না, সেটা কোনো অনুষ্ঠান হোক বা নিজেরা বাড়িতে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তখনও কিন্তু শেষ পাতে একটু মিষ্টি চাই। তাই এই মিষ্টি মুখ করার জন্য নানা রকমের মিষ্টি বাঙালি বাড়িতে মজুদ থাকে। আর সেই মিষ্টিগুলো যেমন দোকান থেকে কিনে আনা হয় ঠিক তেমনই আবার বাড়িতেও কিন্তু মিষ্টি বানানো হয়। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের তো কোনো উপায় নেই, তাই মিষ্টি যদি খেতেই হয় তখন বাড়িতে বানাতেই হয়। আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিষ্টির কথা বলছি সেখানে উঠে আসছে গুড়ের কথা, কারণ শীতকাল এলেই নলেন গুড়ের কথা কিন্তু বাঙালির অত্যন্ত সেই যে প্রিয় গুড় তার কথা কিন্তু বারবার মনে পড়ে। আর সেই জন্যই দেশের বাইরে থাকলেও খুঁজে বেড়ান সবাই কোথায় একটু এই খেজুরের গুড় পাওয়া যায়। অনেকেই চেষ্টা করেন দেশ থেকে যখন তারা আসেন তখন যাতে একটু গুড় নিয়ে আসতে পারেন, আর না হলে ওই ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোরগুলোই ভরসা, সেখানে যদি একটু গুড় পাওয়া যায় আর তারপর সেই গুড় দিয়েই তৈরি হয় নানা রকমের মিষ্টি পদ। আর সেখান থেকেই আমাদের এই মিষ্টি মুখের যে ইচ্ছেটা বা মিষ্টি মুখ করার যে আমাদের প্রথাটা সেটা কিন্তু জারি থাকে, আমাদের এই আড্ডাও জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শীতকালে আবির্ভাব ঘটে নলেন গুড়ের, আর নলেন গুড় মানে নানা রকমের মিষ্টি পদ, আর সেখান থেকেই বাঙালির মিষ্টি মুখের কথা। সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে নলেন গুড়ের কথা। আর নলেন গুড় মানেই তো নানা রকমের পিঠে পুলি পায়েস, আর শুধু তাই কেন, এই নলেন গুড়ের সময় নলেন গুড়ের রসগোল্লা, সাধারণত রসগোল্লা সাদা রঙের হয়, কিন্তু গুড়ের রসগোল্লা একটু লালচে রঙের হয়, আর যার গায়ে লেগে থাকে নলেন গুড়ের সেই মিষ্টি গন্ধ, যা দেখলে জিভ এবং চোখে জল এসে যায়। শুধু গুড়ের রসগোল্লা কেন, গুড়ের সেই জল ভরা যেই সন্দেশে কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসে নলেন গুড়, অথবা সেই গুড়ের মৌসুমি, কিংবা সেই গুড় মনোহরা, যে মিষ্টির কথাই বলুন না কেন সেই জিভে কিন্তু জল চলেই আসে। তবে ওই প্রবাসে থেকে সেই মিষ্টির কথা মনে করে করে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একটু গুড়ের পায়েস, যা আমাদের রসনা তৃপ্ত করতে সাহায্য করে। আর সেই গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, সেই সব কিছু গল্পই রয়েছে আমাদের আজকের মিষ্টি মুখে। থাকবো আমাদের আজকের এই মিষ্টি মিষ্টি গল্প নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে মিষ্টি মুখের ব্যবস্থা থাকেই, আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে নলেন গুড়ের কথা। কারণ এই শীতকাল এলেই নলেন গুড় গ্রাম বাংলার ঘরে ঘরে মাঠে প্রান্তরে সেই যে মিষ্টি নতুন গুড়ের গন্ধ যেন ম ম করে। তাই দেশ থেকে বহু দূরে থাকলেও প্রবাসে থেকেও সেই যে গন্ধ সব যেন মনে প্রাণে একেবারে ভরে রয়েছে। তাই এই সময় এলে ভীষণ মিস করতে হয় সেই সমস্ত মিষ্টি, সেই নলেন গুড়ের গন্ধ। তাই প্রবাসে থেকেও আমরা সেই নানা রকমের মিষ্টির স্বাদের কথা, মিষ্টির কথা অবশ্যই মনে করি, আর সেই সব গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। আর কথা বলতে বলতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় হতো বসে সময় ঘড়ি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারো।

কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

জীবন মানে ঠিক কি বলুন তো? আমার কিন্তু মনে হয় যে জীবন মানে হলো লড়াই। জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হয়। কিন্তু তার মধ্যে কয়েকজন মানুষ এরকমও আছে যাদেরকে দেখলে মনে হয় যে তাদের শিরদাঁড়াটা পুরোপুরি সোজা, তারা অপরাজিত। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে এরকমই কয়েকজন মানুষকে নিয়ে যারা কিনা অপরাজিত। দেখুন, অপরাজিত মানুষজনদের কথা বললে বিভিন্ন মনীষীর নাম তো চলে আসেই, কিন্তু আমি কিন্তু সেরকম মনীষীদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি না। তার কারণ তাদের কর্মকাণ্ড, তাদের অপরাজিত জীবনযাত্রা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমাদের চারপাশে এরকম কিছু মানুষ আছেন যাদের কথা হয়তো সবাই জানেন না, কিন্তু তারাও তাদের মতো করে অপরাজিত। তো সেরকমই কিছু অপরাজিত মানুষজনের কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করতে থাকবো, কিন্তু সবই থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে ঝিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে।
3: আর নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ

কয়েকদিন আগেই একটি ছেলের জন্মদিনে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যে এটি তার সেকেন্ড বার্থডে। কেন জানেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজন মানুষকে নিয়ে যাদেরকে দেখে আমার অপরাজিত মনে হয়েছে। তো তার মধ্যে এই ছেলেটি কিন্তু অন্যতম। আসলে এই ছেলেটি এক সময় যখন কলেজ ডেজে তখন কিছু কুসঙ্গের প্রভাবে পড়ে কিছু নেশায় মত্ত হয়ে গিয়েছিল, তারপর সেখান থেকে ড্রাগ অ্যাডিকশন কাটিয়ে সে ফিরে আসে নিজের জীবনের মূল স্রোতে। এইটুকুই নয়, বর্তমানে সে নিজের দ্বিতীয় জন্মদিন পালন করে সেই দিনটাতে, যেই দিনটাতে সে সমস্ত নেশা ত্যাগ করতে পেরেছিল। আর সে একজন লিভিং এক্সাম্পল ফর দোজ যারা এখনও পর্যন্ত ড্রাগ অ্যাডিকশানে কাবু হয়ে রয়েছে। তাদের কাছে সে গিয়ে গিয়ে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে, নিজের এক্সাম্পল শেয়ার করে, এবং সেই ছেলেটি বর্তমানে এরকম অনেক ছেলে এবং মেয়েকে সেই নেশার আসক্তি থেকে বার করে আনতে সমর্থ হয়েছে। এবং এই ছেলেটিকে নিজের চোখে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, অপরাজিত তুমি। তো রেডিও বাংলানেট ডট কম এরকমই কয়েকজন অপরাজিত মানুষের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করে চলেছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

ভদ্রলোক কিন্তু হাসি মুখে গান গেয়েই চলেন, তার যতই বাধা বিপত্তি আসুক গান তিনি ছাড়বেনই না। কোন সেই ভদ্রলোক বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাদের সঙ্গে এরকম কয়েকজনের কথা শেয়ার করছি যাদেরকে দেখলে আমার মনে হয় অপরাজিত। তো তার মধ্যে আমাদের পাড়াতেই এক দাদা আছেন, তার নামটা বললাম না, কিন্তু সেই দাদা কিন্তু রিক্সা চালান এবং রিক্সা চালিয়ে শত কষ্ট শত অভাবের মধ্যেও তার মুখে হাসি লেগেই থাকে এবং তিনি সন্ধেবেলা গলা ছুড়ে গান করেন। এই গলা ছেড়ে যে গান করেন তিনি, সেটা শোনার জন্য কিন্তু আমাদের আশেপাশে পাড়ায় মোটামুটি একটু হালকা ভিড় জমে যায়, এতই অসাধারণ গায়কী এবং এতই সুন্দর তার গলা। তিনি নিজের মতো করে জীবনটা যাপন করছেন এবং তিনি এখনও হাসি মুখে লড়াই করে চলেছেন এবং তার সেই উদাত্ত কণ্ঠে গান শুনলে মনে হয় যে ইনিও সত্যি একজন অপরাজিত ব্যক্তিত্ব। তো রেডিও বাংলানে ডট কমে এরকমই আমাদের চারপাশের কয়েকজন অপরাজিত মানুষকে নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছি আমি গৌরব আজকের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

খুব ছোট বয়সে চোখের জল ফেলতে ফেলতে বাচ্চা ছেলেটি গ্রাম ছেড়েছিল। তার কারণ, তার বাবা তখন ছিল না। তার বাবাকে সাপে কামড়েছিল এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আগেই তার বাবা সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। খুব ছোট বয়সে এই ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে এই প্রতিজ্ঞা করেছিল যে এই অবস্থা তিনি পাল্টে ফেলবেন, এবং তিনি কিন্তু সত্যি সফল হয়েছেন। বর্তমানে তিনি একজন প্রথিত যশা ডক্টর। নিরন্তর সংগ্রাম, অবিচ্ছিন্ন লড়াই, বুঝতেই পারছেন। এবং আলটিমেটলি যখন তিনি সাকসেসফুল হলেন, কিছুদিন আগে তার গ্রামে গিয়েছিলাম, বুঝলেন সত্যি পুরো ব্যাপারটাই তিনি পাল্টে দিয়েছেন। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কয়েকজন অপরাজিত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এই যে ভদ্রলোক, এই প্রথিত যশা ডক্টর, তাকেও দেখে আমার একটা কথাই মনে হয়, ইনিও একজন সত্যিকারের অপরাজিত ব্যক্তিত্ব। তো এরকমই আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

দেশভাগের সেই রক্তাক্ত সময় ১৯৪৭, সে সময় পূর্ববঙ্গ থেকে স্বামীকে হারিয়ে চার সন্তানকে নিয়ে এক সাধারণ গৃহবধূ পশ্চিমবঙ্গে চলে আসলেন। শুরু হলো তার লড়াই। প্রথমে একটি চায়ের দোকান, তারপর সেখান থেকে ভাতের হোটেল, সেখান থেকে অনেক কষ্ট করে কোনো ক্রমে একটি পাটকল কেনা, তারপর সেই পাটকল থেকে আরম্ভ করে বিভিন্ন পাটকল, মানে অনেকগুলি পাটকল তিনি মালিক হলেন। তারপর তিনি তৈরি করলেন একটি বাজির কারখানা এবং সেখানে তৈরি হলো এক অসাধারণ চকলেট বোম, যেটা আমরা এখনো পর্যন্ত কিংবদন্তি করে রেখে দিয়েছি। লোকজন তাকে নিজের নাম ধরে ডাকতেন না, তাকে ডাকতেন বুড়িমা এই বলে। আশা করি বুঝতেই পাচ্ছেন কোন চকলেট বোমের কথা বলছি। আর এই বুড়িমাকে দেখে, বুড়িমার কথা জেনে আমার একটা কথাই মনে হয়েছিল, অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালকের থেকে এই আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করেছি, অর্থাৎ গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা কয়েকজন অপরাজিত ব্যক্তিত্বকে নিয়ে, আর আজকেও সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের এই দুই দিনের আড্ডা? আচ্ছা, আপনার আশেপাশেও কি এরকম কেউ আছেন যাকে দেখে আপনারও মনে হয় যে ইনিও অপরাজিত? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই বেশ কিছু কথা হাজির হয়েছে আমার সঙ্গে এবং গান নিয়েও আমি আছি। মন ভালো করার বেশ কিছু গান অবশ্যই আজকে রাতে আপনাকে শোনাবো, কিন্তু তার আগে আপনাকে গেস করতে হবে যে আজকে কি নিয়ে কথা হবে। গেস করুন আর আমি ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together,
9: it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.